আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। আজ সোমবার

আকাশবাণী বিলোনিয়া, এখন অমৃতবাণী শুনবেন। আজ শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ।

0: সকালে
1: অমৃতবাণীতে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
0: সকালে চা পান করে মোটরে বেরুলাম আমি ও মিস্টার সিনহা। সুন্দর পাহাড় ও বনের পথে খুব উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। এক জায়গায় বনের মধ্যে ওটিটি কোম্পানি রেলওয়ে স্লিপার চেরাই করছে। আজই সকালে একদল ময়ূর দেখেছিলুম থলকবাদ বাংলো থেকে। লৌহ প্রস্তর ছড়িয়ে পড়ে আছে বনের মধ্যে, কোনো কোনোটি বেশ ভারী, প্রায় 50% লোহা আছে শতকরা। ওখান থেকে আরেক জায়গায় এসে শৈলচূড়ার ওপারের রাস্তা দিয়ে যাচ্ছি, দূরে দূরে আরও পাহাড় দেখতে পেলাম, কিন্তু নেমে দূর পাহাড়ের দৃশ্য দেখতে গিয়ে আর কিছুই দেখতে পাইনি। বড় বড় গাছে চোখের দৃষ্টি আটকেছে, কমলালেবু খেলুম বসে। একটা পাইথানের খোলস পড়ে আছে পথে, মুড়ে দিলেন কাগজে মিস্টার গুপ্ত। তারপর দূর দূর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে পাশের চওড়া বনাবৃত উপত্যকা ভূমির দিকে চোখ রেখে নামছি। ওপর থেকে দেখতে পাচ্ছি পথ নেমে নেমে চলেছে এঁকে বেঁকে পর্বতের গা দিয়ে। হঠাৎ একটি সুন্দর স্থানে এলুম। বাঙ্কিগাড়া বা ওরেপুরা বলে একটি নদী বয়ে চলেছে সংকীর্ণ উপত্যকা পথে। ওপরের টিলার বড় বড় শালগাছের মধ্যে ক্ষুদ্র একটি কুটির। পথে একটা শালগাছ দেখেছিলুম 135 বছরের পুরনো, 10 ফুট বেড় গুঁড়ির। আমার ঠাকুরদাদা যখন জন্মাননি, প্রপিতামহ ঠাকুর যখন যুবক, তখন এই

0: আল ছিল ক্ষুদ্র চারা। কি শক্তি ছিল ওর মধ্যে যে এই ক্ষুদ্র 2 ইঞ্চি চারা এই বিশাল বনস্পতিতে পরিণত হয়েছে, এখনো নাকি বাড়ছে। ব্রহ্ম শক্তি রয়েছে বিশ্বের সব তাতে। এইসব না দেখলে শুধু যো ঔষধীষু যো বনস্পতিষু আওড়ালে কি হবে? উপলব্ধি করা চাই, ব্রহ্মশক্তিকে উপলব্ধি করা চাই। বাবুডেরাতে চা পান করে আমরা রওনা হলুম বেলা 3:30। তারপরেই ঘন বনের পথ, নিবিড় ট্রপিক্যাল অরণ্যানি যেন। ডিকেন্ড্রাম ফুল ফুটে আছে, ফুল নয় কচি পাতা, দেখতে ফুলের মতো। একদিকে ওরে বুড়া বয়ে চলেছে সংকীর্ণ উপত্যকা পথে নিবিড় বনের মধ্যে দিয়ে। আসাম অঞ্চলের মতো অরণ্য, ধনেশ পাখি ডাকছে বনে। এক স্থানে মোটরের পথে আবার এই সুন্দরী পর্বত দুহিতা আমাদের পথ রোধ করে দাঁড়ালো। কুলুকুলু তানে ওর শানুনয় অনুরোধ, আমাকে ভালো করে দেখো, চলে যেও না। এই স্থানটিতে একটি ক্ষুদ্র জলপ্রপাত নদীর মধ্যেই, সুনিবিড় বনস্পতি শ্রেণীর ছায়ায় ছায়ায় নদী বয়ে চলেছে। একবারে 2-3টি কুটির বনের মধ্যে সাবাই ঘাস বিছানো, তার উপর বসে ভগবানের সৌন্দর্য সৃষ্টি মনে মনে উপভোগ করলুম। চমৎকার স্থান বটে। পেছনের বড় বড় গাছে অপরাহ্নের রাঙা রোদ, যেন মুনি ঋষিদের আশ্রম। মনে হয় পুরাকালে কোনো উপনিষদের কবি ও দার্শনিক ঋষি এমনই সুন্দর নিভৃত শান্ত বনঝর্ণার তারের কুটিরে পার্বত্য অরণ্যের ঘন ছায়ায় বনকুসুমের সুগন্ধ, চঞ্চল উচ্ছ্বাসময়ী বন্য নদীর নৃত্যছন্দের নূপুরধ্বনি ও বিহঙ্গের কলতানের মধ্যে সমাহিত মনে উপনিষদ রচনা করেছিলেন। বিশ্বদেবের উপাসনা আপনা আপনি সরল ও সহজ আনন্দের মধ্যে দিয়েই এখানে আপনাতে আপনি সম্পূর্ণ। তাঁর উদ্দেশ্যে মনের কৃতজ্ঞতাই তাঁর পূজার অর্ঘ্য। এই স্থানটির নাম দিলুম বনশ্রী।
1: অমৃতবাণী শুনলেন। আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

আকাশবাণী মিলোনিয়া শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান সুরঞ্জলি, শিল্পী দেবাশিস রায়।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ ভক্তিগীতি শুনলেন, শিল্পী ছিলেন দেবাশিষ রায়। শেষ হল ভক্তিমূলক গানের অনুষ্ঠান সুরঞ্জলি আকাশবাণী বিলোনিয়া। এখন ককবরক অনুষ্ঠান হাইউনি খরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

ফুং কাহাম আকাশবাণী আগরতলা তাবুক জেংজাগো চিনি তিনি ফুংনি কক বরক আওয়াই পান্দা হাঙ্গি খরাং তিনি টাংশাল তালতুক তালনি শাল চিচুকু চিবিরা থামচি বা তিপরা বেশি আগস্ট তালনি শালচি নৈশাই নৈচিদক ইংরেজি বেশি অ পান্দা আওয়াই খাই চাকি দঙ্গ মিটার নৈরা থামচি দক ফুটাব্রী এবার সাসাই নৈরা দক চিচুকু কিলো হারজ শালব্রুম নিহাই তিনি ব হাইন হাই চ কক কাহামনি বিশিং তৈন চিনি পান্ডান চেঙ্গান তুমুং দফ হাও খরক কুচুখে থানা মুচুং কাহানকে যত নিশান সাক সাক নি মান থাইন সিনানি নাং থাই মৈতু নারক দি রং অংখা মুসাবুমানি দুধ হাই যে আবন নাই বন খরং তিসাই মাননাই আবাগিন রং কং অন্দি চাপজাক অন্দি তেই চবাক লাইদি ইয়কজাক বাক্সা তেই কথালাই মুংনি বিশিং তৈন কাইসা সৈ সৈ দফা রাকসাই বাঁচাও কোনো দফানি আগক মুং সুনানি সৈলাম অংখা আ দফানি বুড়ি রক বসুর জরাতেই সুকাঙ্গি থাঙ্কা আবনাইনানি শাক শাক পুইতু চাদি তাই বুইবাই কুসুপ চাকমান সহয়ই তা নাহার দি তুমু নং সাতক জাকনাই রকন বরকনি সাতক জাকমান তুই সিসারি মান খাহনকে বরক শাক বাই থাঙ্ন আখাজাক শিকলন শাসনাবাগৈ চবাকলাইনাই লাংমা কলক অংনানি এবা অংমানি সাইফানো কাহাম অংনানি বেলাই নাঙ্গুগু

0: thengreng phan manmani shai phano kotor engkha dophani yopmung tamni hinba dophatumung nono yokjak khlaya hanke kerong yopmung nini shamungno ebakheba shamungo nanglak abuni bagino chaya te shaknangya khlaijak manino kasudi তেই সাক বাই থাঙি সিমারি তেই তমুং কাহাম বাই দফানি জাতি হাইকে লামা ফুনুক্তি অক কাহামরক চিন্তে নিয়ে খনা লাইখা ডক্টর বি আর আম্বেদকর সালাংমানি ন কক বরক বাই
1: গে ফাইদি সিং তাবুক তিনি হাই সালো তাম তাম মন মুতনার থাই আমরা তৈ থাইসে থাইনি কগলাম সালায়ান গে হাফুইলান সং তিনি তিনি নিহাই সালন জেফুরু ভারত ছাড় আন্দোলন 1942 নি অগস্ট সালমারি চার এবার আট তারিখ চেঙ্গ আপনি ইয়াগুলো তিনি নিহাই সাল এবার টেন অগস্ট এবার চি অগস্ট নি সালমারি রঙাই রঙের সীমাহিঙ্গা হাঙ্গে ব্রিটিশ গভর্নমেন্ট এবার ব্রিটিশ হাফাংব আবন কাশুনানি এবার ইয়াক নারানি বাকে বড় চাইতগলাই ইয়াপ্রি রমখা তে তিনি নিহাই সালন 1947 বিসিও ভারতীয় বিল এবার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল আবো ব্রিটিশ রাজা রঙী গোসিমু মানখা তে তিনি নিহাই সালন 1990 বিসিও নাসা নখা ইয়ুঙ্গ বুকনি রকেট কক্সাউই রহরকা চিনি অঙ্গই শুক্রগ্রহনি চেয়ারমংনি বাগৈ তে তিনি নিহাই সালন 2008 বিসিও জম্মু তে কাশ্মীর তংজা অমরনাথ নি জাগার নতে কক বাংলাই মানো আ কেরে কে সেং এবার খেবা কক বাংলাই মানো সই বোঝ খাইনানি বাগে জুদা জুদা বুখাক নতে আসলে কগলাম সালাইনানি বুখাক বাকসাং লাইখ্যা অর্মংখা তিনি নিহাই সালনি মতনার জানায় তৈ থাইসা থাইনি কগলাম ইনকে ফাইজি জং তাবু শাক হামগ্রাইনি বেচে বব থাইসা থাইনি কগলাম সালায়ানো ছাক হামনি বেখ্রেব তিনি আংর পাই সুগার বেমার এবার খাবার ডায়াবেটিস নতই কক সালানো চিন পইলা নর চং সাইমান লায়ানো ডায়াবেটিস তামু ডায়াবেটিস তামু তা ভাইকে চং ইয়াক না হাঙ্গাই তাম নচানাই তাম নচায়া সুগার নতই সাইমান লায়ানো ডায়াবেটিস অংখা হাঙ্গে পইলা নর চিনি আবো থৈ ব্লাড টেস্ট খাই মানে বিশিং বিজে সে যেন অবে মনো সাই মানো ফিয়াবা আপনি সিগাং চিনি মশাকক পদ্রে পদ সিমটমস রক যেন নকুইন মানো গে আবো রকন যেন বাহাইকে রমই মাননাই হিংগা হাঙ্গে উরাম উরাম নো যেন তৈ কাকনাই তা ওয়াই গবাং র মাস তৈনাই আবন কারিব লেংনাই তে বসাক রক বর্মাইয়া ফানকারি সরি হই হই উংজাক নাই তে মকল লগ্নে প্রবলেম বো উংজাকো মকল লগ হামগানো গিয়া জাপসা জাপসা মতকসু মতকসু রক অবহাই উং গে তম অবহাই রক উং মানে জেন খাহাঙ্গে জং দাতি দাদর খাই সাতাই গ্রং বেস থাঙে নাই জাগে জং তম টেস্ট খাই জাগে যাও তে ডায়াবেটিস জক তম মানজে খাঙ্গে তাম খাইতাই অমরতৈব ফাইদি কিসা সালায়ানো ডায়াবেটিসজন খাই চিনি চামুও যেন বেলায় কন্ট্রোল তোমানি নাঙ্গ চামুও গাহাঙ্গে যেন বস্তুং গনাং মানি রক গবং সানানি নাঙ্গ শাক সবজি তে গোখৈ বথাই রক তে প্রোটিন গনাং চামু রক সানানি নাঙ্গ আপনি বিশিঙ্গন চিনি চামুগ তাম তাম খব জাহে পালং শাক চাইমানো বাদ কপি ব্রকলি তে কখানি বিশিঙ্গ গাংলা রক তে থালি গোপলাই রক যেন চাইমানো তে দাসর রক হিংকি মাই মাইন যেন কারি মাংখাই যাব কারি মাংখা বলতে আমার হাইয়া তা জারি গিয়া মাইর কম চালানি নাঙ্গ আর কমনি বিশিঙ্গ কেন মাইর রোগ সাই রোগ সাই মাংখাই তেবে যাও তে ময়দা মানি রোগ সাইয়াবো আটা রোগ সাখাই চিনি বাকাই জানাই হিংকে যেন মিক্স ডাল অবহাই রোগ সাই মাংখাবো যাও 这第一铺地呢，个个种大木烧一满，种阿烧一满哦，倒对。第一，不过苦涩都很多不种烧一满哦。第二烧一满哦，walnut、pesta， 第一。Cut badam ba almond apa saya mano? Tapi kebang kaya jeng piyas topu saya mano? Angge sia seed apa hero? Cini bagai sawi mano? Angge jeng kartaniwa angge jatuh nusai mano sugar bermaro angge angge jeng ketik jeng kana ni nango ketik ni bisingo jeng butaya angge kaya kari mano? Typhoon kumun, tajuk kumun, lecu.Kuai fol kumun, anggur teh, dry fruits, baik kismis tu seng, kari mano. Abang nak kari buah hani betul, bahau je umani alu, teh, uje nisti alu, jingat tak perlu tak abang seng, kari mano. Abang nak kari buah seng, fast food.Karena ini nangai, tapi seng packaging mana ya, bagai packet ni mana dengan seng saya tangan ni nangai. Abang nak kali bo cah kopi, abah hijau, kau nak tutui mana dok seng makan nai biskuit dok ya dok seng karena ni nangu. Hingga seng abang nak control kalai mana, hingga abang nak kali bo seng hati bo.Hal sah, jangan jadi tok doy cayman kahangai sini bagai balai kaham. Jadi hal belum bagai nacang exercise, apa kabar? 30 minit jang himnani nangai. Jadi sini shak mang kaham tonan. Jadi sini weight, apa kabar? Sini shak ni hilik mula bocang control tonani nangai. Tapi talau waisha jang glucose, apa kabar? Blood sugar test jang kelai. Tapi kelaiu apa sini shak naik kerongongi kau gudi.Jeng kena lagi syak hamil ni kau kau suka nanti terus tanya ni kau. Angkai pandau jeng tahu kena lagi neng tang binti. Jini hak toro jatuh pot ni no pantok mantuku. Anjoto ni no thokza kupmani omui kitun bisi tu bi no kai mano. Piaba belai syatung pantok ni bubar day mbutai mantani bejua kelai mani logi iyang rok.Bang kelaimani nukca go, aboni bagai tunggulang te watui molo, omui kitung asuk hamsai mania, abagino masing molo phantok kaine ni kaham cora hinishaca go, phantok ni kaham betai mana ni bagai kaham raida bay kaine ni nango, faidike shaiman layane phantok kaine ni shoy raida rok bobotui, phantok kaine hanke.Hano kaham ke cuaye ebatang kurubui, njapra rokshaye hano shubu-shubu khaye shoman khaye nahatna nangai. Buchuli bai busha acema yakulo, busha fushay hao kaina nangai. Tunglang molni bagai, talslango, wati molni bagai, taltungo, masing molni bagai, talbang nishimi,Taltung eba talu mai jora, phantok ni busile shari busha tiar klai jago. Phantok ni bushawo laiba nishimi laidok unke, te unya hanmani no jiba centimeter lokna nangnai. Shar kahamke bahike renai eba aboni naikyani roborti hinke, kahamke buthai manna bagai, sharo kishamisha renamu chunke bo rimano,Abo belai ria kaya jai jai khe nai kolui no maara thai klayo. Busha kaina shikang hao mushki eba compost rukhe belai no chao. Taimani yagulo, busha kaimani yagulo aro haro jai khe phobui rumani yagulo bo haro kisha raksha kahanke harok no ekhrubui rukha hankai belai no chanai. Busha torui abo haike no seng nukhunga asuda khe buthai mannai.Angkai phantok bari wo kaini bemar kelaimani belai kheno nukchako. Ia phang sokmani ite thiprai thangmani abahairopo nukchako. Abono kari bo yarengo bothrai bulai phursamani akorok. Busha kaimani taleni shimi talthamni. Yagura no jeng mbuthai khagi mano khagi asuda kheno khungo chao chama kari bo.Hati rokok halai rang pusha rokok aji wiman. Angkara sejarah jentini tang bitiwa pantok kainan urugai syaiman lakya. Angkara jentabuk kanalainan kok tumrok.
0: ফাইনাই জিবা আগস্ট লেফুঙ্গা ব্লক

0: হাবাডকনি নকলাও হাক্তর ইয়কমা শাল পালাই চাকেনে অ শাল ন রুকসাওই সাকনাইনাই রক আ থাই রক গুতুইতাই বুথাই রক বভাগ চাকেনে আবনকারি ব কবাংমা রংনকনি রংসুরনাই রক পাই নাইথো তো খুকমু পান্দা ফুলুক চাকেনে ইয়কমানি শাল ন রুকসাওই ফাইনাই চি থাম আগস্ট লেফুং আবলকনি কনফারেন্স হল আচুক মাংকুলি এরিকমানি বাতাইলাই মুব সংচা চাকেনে অবহেকে নকমানি শাল পালাইনান রুকসাওই পানি সাগর বখাক্সতে রুকি পান্দা সংসার জাগানে পানি সাগরনি বিবেক বিবেকানন্দ মুক্ত মঞ্চ খলাব ফাইনাই জিব্রুই আগস্ট পানি সাগর নাইথতক তিরঙ্গা হিমবতক সংসার জাগানে জিবা আগস্ট প্রবার ফেরি সংসার জাগানে ফুং দামচুকু
1: কম তাবো আলি আগত ত্রিপুরা হাপাংনি কমতে হকমু বেদেকনি বিখাকই ইয়ং ট্যালেন্ট অ্যাওয়ার্ডস 2026-27 নি বাকে ত্রিপুরা তাই এবারনি যে রুবাইকরণ রক আর যে হুকুমু রোজাব করেন মশা করেন তাই ইয়াক রুবাইকরণ রক ন বৌনি অঙ্গে কয়মু নারক জাগৈ দঙ আবাদাই লাইমুনি বাকি হা বাতাই মূল কপ্লাই এনার টুয়েন্টি থাউজেন্ড নই জি সাই রং রেজাগানো তে লগিব সকাতপু ইয়ারফর জাগানো অবনি বাকি কয়মুলাই পাইথাক দানো অ তালনি অগস্ট সাল থামচি সাই এবার একত্রিশ তারিখ জরা দে নরক আবু বড় রুইমান গাঙ্গি নরক আবো রিউই মাননাই অবরুত্তই বকহামকে সাইমানা নি হিংকাই নরক www.nezccindia.org.in/home/advertisement ও ওয়েবসাইট ও থাকাই বনর কহামকে সাইমানা না তে আপনা কারিব দিমাকো গানানি NEJCC নি হাবানব কয়মংলায় সগাই না আর হইতেব নগ্ন কন্টাক্ট খাই জাগান
0: আগরতলানি দূরদর্শন কেন্দ্র নি ডিডি ত্রিপুরা চ্যানেল বাই কাইসা ওইমুংনি বিশিন্তুই কবক জাখা যুগজাক প্রোডাকশন হাউস প্রডিউসার তাই কক বড় কক রুবাই বাই কৃতাল জাক ক্রিয়েটিভ ডাইরেক্টর রক নিধানি লো কস্ট কমিশন সিরিয়াল নিবাগে বাংলাতে কক বড় কক বাই অনলাইন তৈ কয়লাই রুনা নিবাগে অব রুইমানানো www.prosarbharati.eproc.in অবনিবিশিং তৈ কয়লাই আফানানি পাইথাক সালমারিনি কক সাজাখা ই আগস্তানি শাল চিসিনি শালমারিনি দাম্বা দাম্মা জরা
1: তাকাইসা দঙ্গ টিপিএসসি নি বেখাক্তি কাইসা আইমুং দঙ্গ আর ও থাংনায় যে এক্সামিং থাকা এডভার্টাইজ নাম্বার 1/2020-25 ডেট 1 এক তারিখ জানুয়ারি নি 2025 যে লাইথাং যে এক্সামিনেশন অংখা আপনাদের যে তাবু পার্সোনালি টেস্ট এবার ইন্টারভিউ অঙ্গানো আবো অংখা ইউথ অর্গানাইজেশন গ্রুপ সি নন গেজেটেড নি বাকে আবো আন্ডার ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট হবজাগ ও টেস্ট এবার অডিটার্স টেস্ট যারা কোয়ালিফাইং না রবো পার্সোনাল ইন্টারভিউ নি বাকে রিং জাগনাই ই তাল নে সেপ্টেম্বর জিবাও এবার হিমান ফিফ সেপ্টেম্বর ব্রং নি বাকে পার্সোনাল ইন্টারভিউ টেস্ট দ
0: বুড়ুইতাই চলাই হামকরাই বেদেক হাক্তর হাফাং লুকুরক্ন কাইসা আউমুংনি বিশিংতৈ সাকলাই দঙ প্রধানমন্ত্রী বাল সকা দেবা পুরস্কার নিবাগী ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টালনি বিশিংতৈ দফা হামকরাই তংখর থংমুং হুকুমু খাকুয়ার তে সৈসিমুং অবহাইরগ কাহামকুকনি বাগিন চেরাই রক্ন এবা বুড়ি রক্ন অ

0: চড়াই রোগ অসকার রোজাগে দঙ্গ যে উমর নখা বিশি চি বানিসিমি নখা বিশি চি চার জরা বরক অর কয়লা ইয়াফার মানবাই নাই কয়লা ইয়াফানার ই পাইথাক সালমারি নি কক সাজা খা ই আগস্ট আলী সাল চি বার সালমারি জরা তাকে সে তো মতাব গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে বুকাকই এবং খা অনলাইন কই জানানি কাইসা আপু কই বেলাই নিয়ে বাকি সাজা খা আবহা জি এন এম নার্সিং এবার খেবা এন এম ট্রেনিং নিয়ে বাকি মেল ফিমেল বোথ 2026-27 রং বিশিনি আব ই তাল নি ফার্স্ট অগস্ট রেশন কার্ড আর রুংসুরনাই রোগনি মুঙ্কা সাজাকুনা নাংনাই তাই লগিও ইয়াফানা নাংনাই ব্যাংক একাউন্ট কয়লা ইয়াফানানি কক সাজাকা পাইথাক সালমারিনি অর রোজাক দঙ্গ সেপ্টেম্বর তালনি সাল জি সালমারি জরা অবহাইকেন হাস্তে হাফাং তিপ্রাসা হামকারাই বেদেব ত্রিপুরাগ তংসুকনাই তাই গসিজাক রুংনগ সুরঙ্গই তংনাই চুপচাক তিপ্রাসা রুংসুরনাই রোগনি থানি নৈশাই নৈচি দক নৈচি সিনি রং বিশিনি বাকই আমরেলা স্কিম ফর এডুকেশন অফ এস টি চিলড্রেন প্রিমেট্রি স্কলারশিপ ফর এস টি স্টুডেন্টস ত্রিপুরা মুঙ্গই স্পন্সার প্রজেক্ট নি বিশিংতই রং রেম চুকুতে রেমচিও সুরঙ্গি টংনাই রত্ন প্রিমেট্রিক স্কলারশিপ নি বাকই স্কলারশিপ ডট জিওবি ডট ইন অ পোর্টাল নি বিশিংতই কয়লাই ইয়াফার মানমাইনেখিনি সাকলাই খা অর কয়লা ইয়াফারনানি পাইথাক সালমারিনি কক সাজাখা ই আগস্ট তালনি সাল থামচিসা সালমারি জরা সিপাহী জলা হাঙ্করনি বিশিঙ্গ খবজাক বিশালগড় তে সুনামুর আবখাক্তিনি ভারত বাংলাদেশ আরিনি বারা মিটার আমচায় হর দামচারনি সিমি তাইনি ফুং দামবা জরা লুকুরকনি টঙ্কচাংনি বাগৈ কিসাস কেরং বক্সাজাখা বিএনএসএস নৈশাই নৈচি থামনি সারা দকচি থাম কেরং রুকসাওই আন্তজৈন আরি আমচাই রব থাংলা সুমান গ্লাখেনি সাতলাই জাখা তুমুকে ব অ কেরং বার কাহানকে বিএনএসএস নৈশাই নৈচি থামনি নৈরা নৈচি থাম ধারাতই মাজরা মাজানে হিনি বর্ষাজাক্ষা ও কেরং বর্ষাজাক তঙ্গেন সেপ্টেম্বর তালনি সাল চীনে সালমারি জরা আসুক জরা যেন কক্থুম রক খানালাই খেয়া
1: ভাইজি যেন তাবুক সেবুক লাঙ্গানি কর্ম সালায়ানো আর ইয়োগ পুলিয়া তাবুক তঙ্গ ত্রিপুরা হাই কোর্ট নিয়ে আঙ্গে কাইসা আবাইমু আব অংখা পোস্ট নেমু গাহিনকে অর তঙ্গ জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বেবাকি বুকস আসুক থাই তঙ্গ 14 এবার চিবরিতা আর ইউ আর তঙ্গ 6টা এস সি তঙ্গ 2টা তে এস সি তঙ্গ 6টা হাইনি বাকি রুংমারি রকমাই নামাই মাস্টার গ্রাজুয়েশন এবার বিএ কমপ্লিট বা এনি ব্রাঞ্চ গ্রাজুয়েশন কমপ্লিট উংজাক উনা নামাই টেকনিক্যাল কোয়ালিফিকেশন তোমায় কম্পিউটার করুন উনানি নামাই তে টাইপিং স্পিড পার মিনিট 40 ওয়ার্ডস উনানি নামাই তাই অনলাইন ন

0: কইবলাই ইয়াফার পুরো রং লাই ইউ আর বাকে হিংকা হিংকে 500 এস সি এস টি রং বাকে হিংকে 250 লাই তৈ অবনি কইবলাই নে পাইথক সাল হিংকে দিন এবার 10 August 2026 হিংকে বড় নিবাগে অনলাইন ফর্ম ফিল আপ খাই নাই আবহাওয়া www.dhc.nic.in or website.
1: রেলওয়ে দেখো সেকশন কন্ট্রোলার অবহে আসুক থাই সুপুনা বগে অনলাইন তে কইলে ইয়াচাক জাগে দঙ্গ বেগুলি বুক আসুক থাই দঙ্গ কাইসারা জি চুকু আবনু বগে রংমারিনি কক সাজাখা বিএ বাখে বা বিকম এবাখে বা বিএসসি এবাখে বা বিএ বিই এবাখে বা বিটেক অবহায় গ্রেজুয়েট নানাং নাই উমনি কক সাজাখা নখা বিশি নৈচিনি সিমি নখা বিশি থামচি থাম জরা খাতিজা প্রগ্নি বাগেকে রাইডাতে উমনি কিশাসে কলি রুমুং তঙ্গানে অনলাইন তে কইলে ইয়াফানা নিয়ে পাইথাক সালমানি নি কক সাজাখা ই আগস্তার নি সাল জিবরে সালমারি জরা কাসুক জরা সেবুক বড় কলাঙ্গনি ক খানা লাগে না
0: ফাজি চং তাবু নবদ্রী বনি কগলো কিসা চং খানা লাগে না নমতই বারো পুলিয়ন সাজাখা তিনি নহাত কিসা সরাই সরাই না তঙ্গানা এঙ্কে বাক্সা আমচায় ওয়াতে কিসা মিসা খরে খারা বাইফান মানুষ হালে তুমারি তঙ্গনা 34 ডিগ্রি সেলসিয়াস তে চাংমারে নিজি ডিগ্রি সেলসিয়াস তাই থাঙাই দাম নইছি প্রিয় তুমানি নুকজাকা 31 এবা কাবা 36.2 ডিগ্রি সেলসিয়াস তে চাংমারে নুকজাকা 90.2 ডিগ্রি সেলসিয়াস নবরা তে হুকুন বাংমারে রাগো চুকু চিসিনি তে চাংমারে বাচিসিনি হিংকে ওয়াতে আমাই নুকজাকা ফুং দামা তামে সতি থামজি জরা বুকসা পয়েন্ট দক মিলিমিটার তেই তিনি নি কিসাসে ওয়ার্নিং এবার খাবো হজাম মরি যাক তো করুন নে করুন থান থায়া ওয়াতে কবাং এবার খাবো কুপুং খায় ওয়াই মানো হিনে সাজাকা
1: পান্দাবো তাবো খানা লাইনে রোজাব মুখ

আশোক জরা সুচিত্রা দেববর্মানি খরাংবাই রচামুখানা বাইখ্যা আকাশবাণী আগরতলা অরণ পাইখ্যা চিনি তিনি ফুনি কবর আগাই পান্দা আংতঙ্গ রিমা আংতঙ্গ রুমা যত্ন খুলুমকা।

এতক্ষণ কপ্পরক অনুষ্ঠান হাইওয়ে কড়াং শুনলেন। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় শুনবেন প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, 7:35 ও 7:40 যথাক্রমে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরকের সংবাদ রিলে করে শোনানো হবে। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাজেশ্বরী দত্তের কণ্ঠে 7:45। সমাচার প্রভাত সকাল 8টায় দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আজকের কবিতা এই পর্বে কবিতা আবৃত্তি করে শোনাবেন তিথি দত্ত, আনন্দ মার্গ এসবি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। শুনবেন 8:15। এর অব্যবহিত পরেই রয়েছে দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি, শিল্পী আলপনা মুখোপাধ্যায়। 8:30 পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান শুনবেন। আজকের বিষয় বিপুলার ক্যাশ সেতু পার হওয়া, পরিবেশনায় জীবন দাস এবং তার দল। 9:00 বিশেষ সংবাদ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে। 9:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:05 দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পীদের পরিবেশনায়। 10:30 সারগম অনুষ্ঠানে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শুনবেন শিল্পী উস্তাদ বড়েগুলা মালিকা, রাগ আশাওয়াড়ি। বেলা 11টা থেকে এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান, বেলা 1:30 বাংলা সংবাদ, 1:40 আবারও এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান শুনবেন। মিড ডে নিউজ দুটো বেজে পনেরো মিনিটে সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ শুনবেন। গল্প ডিটেকটিভ অ্যান্ড রাগিট, রাগের ওষুধ, রচনা সুকুমার রায়, গল্প পাঠ করবেন সুদীপ্ত চক্রবর্তী। আমি নারী এ পর্বে শুনবেন সুর মল্লিকা বাংলা আধুনিক গান 2:30। 3টে সংবাদ বুলেটিন, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5:10 জীবনের গল্প, পরে শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান, লোকসঙ্গীতের আসর 5:45। 6:00 ককবরক অনুষ্ঠান, 6:30 খেতে খামারে। শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, বিষয় শিবের নিকট বিপুলার নৃত্য ও দেবগণকে আনিতে নন্দীর প্রতি সুবীর আদেশ। পরিবেশনায় খোকন দেবনাথ এবং তার দল। 7:35 দিল্লি কেন্দ্রের কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 ও 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক ও স্থানীয় বাংলায় সংবাদ শুনবেন। মনোরঞ্জনীতে বাংলা মাফ করবেন, মনোরঞ্জনীতে হিন্দি ছায়াছবির গান শুনবেন রাত 8:05। 8:30 জানা অজানা। 9:05 গানের অনুষ্ঠান, 9:30 রূপক অনুষ্ঠান ধনধান্য পুষ্প ভরা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। 10:00 শুনবেন সংসদে অনুষ্ঠিত বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশ আপনাদের দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী বিলোনিয়া।
পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনবেন একটু পরেই।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন প্রভাত, আরও একটি নতুন দিনের সূচনা। সবাইকে স্বাগত আজ সকালে। আজ 10 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 24শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠানের শুরুতেই আমরা ফিরে তাকাবো ইতিহাসের পাতায়।

মানব সভ্যতা, গড়ে ওঠে ইতিহাস। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে প্রতিটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে কোনো না কোনো স্মৃতি। ১৬৭৫ সালে রয়্যাল গ্রিনউইচ মান মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। ১৯১৩ সালে বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়। অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে ১৯১৪ সালের ১০ আগস্ট তারিখে। সাল ১৯২০, প্রথম বিশ্বযুদ্ধে শেষে মিত্র ও সহযোগী শক্তির সাথে উসমানীয় সাম্রাজ্যের সেভ্রো চুক্তি স্বাক্ষরিত। ১৯৩৭ সালের চীনের গুরুত্বপূর্ণ ধং জংগড়াত ও কান্তুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং ২ বছর ধরে ওই দেশ দুটির মধ্যে দ্বিতীয় চীন জাপান

0: সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। বিক্ষোভের মধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্যের পদত্যাগ। আন্তর্জাতিক সমুদ্রপথগুলির ওপর থেকে নির্ভরতা কমানোর লক্ষ্যে ভারতের সঙ্গে নতুন রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রাশিয়ার। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জোর। আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। দেশ জুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান, নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। বিক্ষোভের মধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্যের পদত্যাগ। আন্তর্জাতিক সমুদ্রপথগুলির ওপর থেকে নির্ভরতা কমানোর লক্ষ্যে ভারতের সঙ্গে নতুন রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রাশিয়ার। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করা এবং সামরিক অভিযানের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করল মার্কিন যুক্তরাষ্ট্র, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে ভারতের মহারাজন আরুমুগা পাণ্ডিয়ান 65 কেজিতে রূপো জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। পদকজয়ীরা তাদের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। পরে সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
1: जो खेलेगा वो खिलेगा। ऑलवेज चीयर फॉर भारत। भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय।
0: কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ও মন্ত্রকের প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খড়সেও কালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গ্লাসগো এবারের কমনওয়েলথ গেমসে ভারত 13টি সোনা, 17টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক জিতেছে। দেশপ্রেমের চেতনায় নাগরিকদের উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছে, চলবে 17ই আগস্ট পর্যন্ত।

জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপনের সঙ্গে এই আয়োজনের সমাপতনের দরুন সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের কলকাতায় আজ তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যাত্রায় নেতৃত্ব দেবেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC এই উপলক্ষে ইয়েলো লাইনে একটি বিশেষ ট্রেন চালু করেছে। মণিপুরে পশ্চিম ইম্ফল জেলার সিংজেমাইতে নিজের বাসভবন থেকে এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ বলেন, জনগণ যেন নিজেদের প্রথমে ভারতীয় এবং তারপর মণিপুরী হিসেবে ভাবেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়ম সংক্রান্ত বিষয়ে তাদের দাবি পূরণ নিয়ে রাজ্য সরকার অপপ্রচার চালাচ্ছে বলে আন্দোলনরত পড়ুয়ারা অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলিকে তাদের আন্দোলন সমর্থন করার আবেদন জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, 13টি নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, সরকার সেগুলির মধ্যে মাত্র 3টি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। উল্লেখ হয়ে আগে ঝাড়খণ্ড সরকার দাবি করেছিল আন্দোলনকারী পড়ুয়াদের 98% দাবি মেনে নেওয়া হয়েছে। গতকাল এ নিয়ে দুপক্ষের মধ্যে আরেক প্রস্থ বৈঠক হলেও কোন সমাধান সূত্র মেলেনি। এদিকে ঝাড়খণ্ডে পড়ুয়া আন্দোলনের মধ্যেই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্য পদত্যাগ করেছেন। অজিতা ভট্টাচার্য, জামিল আহমেদ ও অনিমা হাস্তা নামে ওই 3 সদস্য গতকাল রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ারের কাছে তাদের পদত্যাগপত্র পাঠান। রাজ্যপাল তাদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা আজকের বিধানসভা অভিযানের প্রেক্ষিতে ঝাড়খণ্ড পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

করেছে। এডিজি সদর দপ্তর মনোজ কৌশিক জানিয়েছেন, বিধানসভার সামনে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির কথা মাথায় রেখে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা শতাধিক পড়ুয়াকে পুলিশ জোর করে আটকাচ্ছে। লোকসভায় আজ চারটি বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। ট্রাইব্যুনালস রিফর্মস বিল 2026, খনি এবং খনিজ সম্পদ সংশোধনী বিল 2026, ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন সংশোধনী বিল 2026 এবং কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ করা হবে। অন্যদিকে রাজ্যসভায় আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতির লক্ষ্যে ভারত এবং মার্কিন নৌবাহিনীর যৌথ মহড়া আজ শুরু হচ্ছে। কোচির সাদার্ন নেভাল কমান্ডে এই মহড়া চলবে 14 আগস্ট পর্যন্ত। ওড়িশায় ভারী বৃষ্টিপাতের ফলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। ভদ্রক ও যাজপুর জেলার নিচু এলাকাগুলি এখনও জলমগ্ন। কর্তৃপক্ষ নদীর জলস্তর ও বন্যাপ্রবণ এলাকাগুলির উপর নিবিড় নজর রাখছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তর ওড়িশা, পশ্চিম ওড়িশার বিক্ষিপ্ত কয়েকটি এলাকা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ জুড়ে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর পাশাপাশি আগামী দুদিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, আসাম, মেঘালয়, পূর্ব মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথগুলির উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে রাশিয়া ভারত ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগকারী একটি রেলপথ চালুর প্রস্তাব পরিকল্পনা করেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসরুনিন জানিয়েছেন, ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্যই এই ভাবনা। তুর্কমেনিস্তান, ইরান ও আফগানিস্তানের মধ্য দিয়ে এই পথটি যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ কার্যকর রয়েছে। 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ তারা পরিবর্তন করিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় সেন্টকম জানিয়েছে, অবরোধ কার্যকর করা সহ বিভিন্ন সামরিক অভিযানের সফল নিরূপণের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। তবে মানবিক সহায়তা বহনকারী 30টিরও বেশি জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেও সেন্টকম জানিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত সংযত আচরণ করছে। ইরানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় বলে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ইরানের নিজেদের সৈন্যদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে। ইরানের স্থলসেনার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ভূখণ্ডে কোন রকম অভিযান চালানো হলে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের সীমান্ত জুড়ে সামরিক প্রস্তুতির বিস্তারিত বিবরণ তুলে ধরে জাহানশাহি জোর দিয়ে বলেন, ইরানের স্থলসেনা পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের সীমান্ত দৃঢ়ভাবে রক্ষার পাশাপাশি যে কোনো হুমকির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে নিজের প্রতিনিধি হিসেবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান মহসেন রেজাইকে নিয়োগ করেছেন। তিনি মোহাম্মদ বাহির জোলগাদারের স্থলাভিষিক্ত হলেন। এর আগে এই পদে ছিলেন আলী রারিজানি। তিনি গত মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। উল্লেখ্য, নবনিযুক্ত রেজাই IRGC-র প্রাক্তন প্রধান। 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি সেনা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাকিস্তানের লোয়ার সাউথ ওয়াজিরিস্তানের তৈখুল্লা তেহসিলের জার্মিনান এলাকায় অজ্ঞাতনামা সশস্ত্র হামলাকারীদের গুলিতে দুই আদিবাসী নেতা নিহত হয়েছেন। গুলকাচ এলাকা থেকে জার্মিলানের দিকে গাড়িতে যাওয়ার সময় দারোজখান্তা নামক স্থানে অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ওই দুই উপজাতি নেতা ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত হাজিগুল ও মালিক বাদশাহ প্রভাবশালী সুলেমান খেল উপজাতির সদস্য ছিলেন। হামলাকারীরা পলাতক বলে খবর। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের বিভাগে ভারতীয় ভারোত্তোলক মহারাজান আরুমুগা পান্ডিয়ান 65 কেজিতে রূপো জিতেছেন। উজবেকিস্তানের তাশখান্দে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্ন্যাচে 128 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 157 কেজি, সব মিলিয়ে মোট 285 কেজি ওজন তুলে রূপো জেতেন তিনি। ভিয়েতনামের হোয়াং থাচ মোট 291 কেজি ওজন তুলে স্বর্ণপদক জয় করেন। FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2026-এর দলগত বিভাগে ভারত রূপো জিতেছে। মুম্বাইয়ের সোমাইয়া বিদ্যাবাহার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যায় ওম সেমওয়াল, শামিনা রিয়াজ, সুরজ কুমার চাঁদ এবং নিরুপমা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও এই প্রতিযোগিতায় ভারত প্রথম রূপো জয় করল। এর আগে 2024 সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আসরে ভারত দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিল।
আন্তর্জাতিক বাস্কেটবল নিয়ামক সংস্থা এফআইবিএ আয়োজিত অনূর্ধ্ব ১৮ এশিয়া বাস্কেটবল কাপের আসর এবার ভারতের আহমেদাবাদে বসতে চলেছে। আগামী ১৩ আগস্ট শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

নগরের খেলোয়াড় রোনাল্ড হপকিন্স ভারতের পুরুষ অনূর্ধ্ব ১৮ দলে জায়গা করে নিয়েছেন। নরেন্দ্র দেশাই সহকারী কোচ এবং ডক্টর কুণাল চুড়াসামা প্রধান ফিজিওথেরাপিস্ট হিসেবে দলের দায়িত্বে থাকবেন। ভারত ১৪ই আগস্ট জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। এরপর কোরিয়া এবং কাজাখস্তানের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল ২৩শে আগস্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। দেশ জুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। বিক্ষোভের মধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ৩ সদস্যের পদত্যাগ। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে গতকাল থেকে শুরু হওয়া হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করা এবং বিকশিত ভারত গড়ায় অবদান রাখতে পুনরায় সংকল্প নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেছেন, তিরঙ্গা দেশের গৌরব এবং দেশ সেবায় সর্বদা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তা অনুপ্রেরণা যোগায়। তিনি আরও জানান, এবছর হর ঘর তিরঙ্গা অভিযান বন্দে মাতরম সঙ্গীত রচনার সার্ধ শতবর্ষ উদযাপনকে উৎসর্গ করা হয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। তা চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই জাতীয় পতাকা।
1: ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব, আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা।
0: এদিকে গোমতী জেলাতেও শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এদিন গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুর রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। গতকাল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম কার্যালয়ে এক বৈঠকের পর তিনি জানান, গ্রাহকদের অভিযোগ গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বিদ্যুতের ফিক্সড চার্জ FPPCA ও এনার্জি চার্জ বৃদ্ধি করেছে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। এর সঙ্গে রাজ্য সরকারের সরাসরি সম্পর্ক নেই, তবে বিল সংক্রান্ত সমস্যা নিয়ে সরকার আলোচনা করছে এবং শীঘ্রই আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সার্ভার সমস্যায় প্রায় 1.5 লক্ষ প্রিপেড মিটার গ্রাহক সমস্যায় পড়েছেন। তাঁদের বকেয়া রিচার্জের অর্থ 6 মাসের মধ্যে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ মন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বার্থে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আগরতলার পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন উপলক্ষে গতকাল আয়োজিত রক্তদান শিবিরে তিনি একথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির ফলে চিকিৎসার জন্য বহিররাজ্যে রেফারেল রোগের সংখ্যা 80% কমেছে। মুখ্যমন্ত্রী এদিন আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্মৃতি ক্লাবে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এডিসির উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এডিসির চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং আদিবাসীদের অধিকার রক্ষায় এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনেল দেব বর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ। এর আগে আগরতলা সার্কিট হাউসের সামনে থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিকে এই দিবস উপলক্ষে আগরতলা সুকান্ত একাডেমিতে আয়োজিত অপর এক অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, আদিবাসী সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বন ও পরিবেশ রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতি চর্চা, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে 9 জন বিশিষ্ট নাগরিককে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়া দক্ষিণ জেলায়ও এদিন নানা কর্মসূচিতে পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। ধলাই জেলা হাসপাতালে আজ থেকে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা শুরু হচ্ছে। প্রতিদিন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরিষেবা দেবেন। ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার বিধান ভৌমিক জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যেন যথাযথ চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় সরোজ সংঘ রানার্স হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে

গতকাল অনুষ্ঠিত লীগের খেলায় সুরত সংঘ 2-0 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। উল্লেখ্য, ত্রিবেণী সংঘ আগেই আসরে চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করেছে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 0.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতনি লুকুরক্ন হর ঘর তিরঙ্গা সামংবতাঙ্গ খাতুং খাজাখে মানজাকানীতে হামজাজাক ভারত নামতি সানব নাংমানী বারজা ইয়াসাকা কবকমুং ইয়াসাখা মন্ত্রীবক্রক হদালা মশাকা তিরঙ্গা অংকা হাকতনি বরম তে আব হাকতনি বাকই সাকবে দকজাক সামংখ্লাইতানী খা থাংসারিব মন্ত্রীবক্রক খা তংথকমানী ককসাকা তাকলাই বিশি হর ঘর তিরঙ্গা সামংবতাংনি কক বতমা বন্দে মাত্রমন বেদকজাখা হা কতনি লগি মিয়া হাস্তে অব হর ঘর তিরঙ্গা সামংবতাং চেংজাখা আব সালসনি আগস্ট জরা দঙ্গানো মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা সামংবতাং চারিটি সেনানী বাকি হাস্তেনি যত লোকরক্ন কবখা মন্ত্রী অক্র সাকা হা কতনি বেবাক সাকবাই থাংনি লাইবুমানি জরানি বরম হা কতন হামজাকমা খাপাংতে বেলাই কতর খে সাকবাই থাংন ইয়াফাসুগি ফেমানি অংখা বসংনি বানা
1: জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব, আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা।
0: আয়ঙ্গ গুমতি হাঙ্কর অব চেংজাখা হর ঘর তিরঙ্গা সামংবতাং গুমতি হাঙ্ক নাইকল ফাংনি চেতনবাই উদয়পুর রাজর্ষি নখলানী সিমি রেলিন চেঙ্গেরেখা গুমতি হাঙ্কর পরিষদনি কাসকুয়করা দেবল দেবরাই মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লুকুরকনি কাহামনি বাকি হাস্তেনি সাকামনি সেব মানথগ্রমানো তৈব কতাল কাহামকু খাইনানি বাকি হাপাং সাকথারী সামংতাঙ্গই তঙ্গু মিয়া আগরতলানি মোটর স্ট্যান্ড কচাম আমচাইয় হাপানিয়া সাকাম নগ্ন চেঙ্গিরিমা পান্দানো রুগী যুগালি যাক থৈ রিমা শিবির ব অকগ্ন সাকা মন্ত্রী অক্রা সাকা হাস্তে ও সাকামনি সেব মানথকমা হাম্মানি বাকি ন সাক নাই যাক নাই রক ফাতার হাস্তে ও থাংমানি মারি রাবো চারচি হলিকা ইয়াঙ্গ মন্ত্রী অক্রা মিয়া আউলি নাইক্রাইনি নই চিনং ওয়ার্ডনি সাকথারমাবাই স্মৃতি ক্লাব যুগালি যাক থৈরিমা শিবির নব চেঙ্গেরেখা মিয়া সংযোগ দফা সালনরগী এডিসিনি সাকথারমাবাই আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন পান্দা কাইসা সংসার জাখা পান্দাব এডিসিনি চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং সংযোগ দফা রকনি মানথাইনতই কক না রেখা পান্দাব কুবনি বিশিঙ্গ মানজাখা সামংচারিফাং আদং অক্রা রুনেল দেব বর্মা আগিনী মন্ত্রী মেবার কুমার জমাতিয়া আকসং আবনি সেকাং আগরতলা সার্কিট হাউস বুসকাংনি সিমি হিমলাইমুং চেঙ্গী রবীন্দ্র শতবার্ষিকী ভবন বুসকাঙ্গ ফাই পাইখা আয়ঙ্গ বলং মন্ত্রী অনিমেষ দেব বর্মা সাকা দফানী হুকুমতে লাইবুমানো খাতে উইনারকমানি লগে লগে বলংতে হাঙ্কর খাতে উইনারক থানী সংযোগ দফানী যার তঙ্গ পান্দাও হুকুমো হদা মান মনমানি নখবই জুদা জুদাও কাহাম সামং তাঙ্গি মান্নাই খরক চুকুন বরম রুই লামসক জাখা পান্দাও ত্রিপুরানী জুদা জুদা সংযোগ দফানী হুকুমতে লাইবুমানো ফুনুক জাখা আবনকারী বো সালগ্রা হাঙ্কর বো জুদা জুদা সামং বুতাঙে বিশিংতে পালাই জাখা হায়ুং সংযোগ সাল জং ফেরাং বিলনি জুদা জুদা জঙ্গাল ইয়াকা গ্রনা ও দায়িত্ব নাংমানী ইয়াপ্রী নাহার জাগান হনী সাকা জং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ মিয়া ত্রিপুরা হাস্তে জং ফেরাং নাইখুংনি হাবানগ ককলাম সালাইমাইয়াগুলো বসাকা সেব নাহার নাই রকনি কক শিলচামুং ফানবক্সিনেই দায়িত্ব জঙ্গাল ইয়াকা গ্রনা ও অফিসার রকন দাগিমুং রাজাখা জং ফেরাং মন্ত্রী সাকা জং ফেরাংনি ফিক্সচার্স এফপিপিসিএতে এনার্জি চার্জ বাংরেখা ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন আবনি লগি হাস্তে হাপাংনি দাদাক সিদাক গদালজাক করেই ফিয়া বিলনতি জঙ্গাল অংমা হাপাং ককলাম সালাই দঙ্গ তে দায়িত্ব নাংকুকমাতে কাইসা ককলাম সালাইমা সংসার জাগানো হনি বসাকা ব সার্বার জঙ্গাল সার আসাই বাচি সাই প্রিপেড মিটার সেব নাহার নাই রক জঙ্গালক লাই দংখা বরকনি তংমানি রিচার্জনি রাংমারি তালদকনি বিশিং কিস্তিনি বিশিংতে সুনানি সেব রে জাগানো হনি বসাকা চুন ফেরাং মন্ত্রী

যাত্রী। জম্বুতে কাশ্মীর অমরনাথ থাংমুং মিয়ানি সিমে সালকিচা নিবাগে মথাগৈ তনি জাখা পেহেলগাঁওতে বালতা লামাতে অমরনাথ থাংমানি মথাকজাক তঙ্গান সালকিচা সকাং ওয়াতে কবাং ওয়ামা বাই লামা হামিয়া অংমানো স্নামনা নিবাগৈ নে বসগাং সালকিচা সগ্রমই নবার ওয়াতে ফাইমানো হনৈ ভারতনি নবার তিবার নাইখুনে বখাক্তৈ সাকলাইজাকমা বাই অমহাই কক চংমুং নাহার জাখা ধলাই সাকামনগ মিয়ানি সিমে সানজা জরানি ওপিডি সাকনাইমুং চেঙ্গান ধলাই সাকামনগ তিনি সিমে সানজা জরানি ওপিডি সাকনাইমুং চেঙ্গান শালব্রুং সাইরেক দামবানি সিমে হরনি সানজা দামসিনি জরা অ সাকামনকনি আউটডোরনি এলএম কুরং ডাক্তারক সাকনাইয়ান ধলাই সাকামনকনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান বমিক অকক্তমান রেখা হামতে রুবেলা বেমার কাশুনা নিয়ে কবকমুং তৈ মিয়া কৈলাস শহর সাকাম নাইখুংতে বিফিট অ্যান্ড আদর্শ সামাজিক সংস্থা নিয়ে সাকথারমাবাই হজাকমুং রেলি সংসা জাখা আর জিএম সাকামনক নিসিমে অ রেলি চেঙ্গে কয়লা শহর নিয়ে জুদা জুদা লামাতে হিমলাইখা অ সামুংবুতাঙ্গ মানজাখা কয়লা শহর আউলি নাইমথানি চেয়ারপারসন চপলা রানী দেব রায় আকসং ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কমথিং জাক অরণি ত্রিপুরা ডিভিশন লীগ ফুটবল বাতাইমুঙ্গ সরুষ সংঘ রানার সংখা মিয়ানি থংমুঙ্গ সরুষ সংঘ গোল কাইনৈ বুক জানি ফেরবাই ফ্রেন্ডস ইউনিয়ন মেচেন খা কোসাইমানু ত্রিবেণী সংঘ সুকাংন অ বাতাইমুংনি চ্যাম্পিয়ন অঙ্গেই পাইখা তাবুক নবার তিবানী ককথমা মুসকাং দামনৈ চিব্রী নবার তিবানী সুকাংবাড়িয়ানী ককমুঙ্গ সাজাখা হাস্তিনি বেবা খাঙ্কর ফেরাং কগৈ ওয়াতৈ ওয়াউই মানো তিনি সালনি তুংমারি সাকাও তঙ্গানো 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক ভাগো খামানি তুংমারি তঙ্গানি 26 ডিগ্রি সেলসিয়াস ককব্রুক বাই ককতুমা পরিমং তাবুক জোড়াতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচিবাও

এ তখন শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, এর ঠিক পরে শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রথমে স্থানীয় বাংলায় সংবাদ এবং পরে ককবরক সংবাদ। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনুন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রাজেশ্বরী দত্ত।

আজকের কবিতা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে শোনালেন তিথি দত্ত, আনন্দ মার্গ SB ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। দোলন চাপা অনুষ্ঠানে এখন নজরুল গীতি শুনবেন শিল্পী আলপনা মুখোপাধ্যায়।

আলপনা মুখোপাধ্যায়ের গাওয়া নজরুল গীতি শুনলেন। দোলন চাপা অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলুনিয়া। পদ্মা পুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান শুনবেন। আজকের বিষয় বিপুলার ক্যাশ সেতু পার হওয়া। পরিবেশনায় জীবন দাস এবং তাঁর দল।

0: শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রানাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এস এস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডু সার্ভিসের বিপরীতে এস এস টাইলসের শোরুমে।
1: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স এন্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদিতে রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন,
3: হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়?
2: আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বাড়ি তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে। কি ভাবছেন আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসে, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চ এর মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা।

স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

পদ্মাপুরাণ অনুষ্ঠানে এতক্ষণ মনসা মঙ্গলের গান শুনলেন। বিষয় ছিল বিপুলার ক্যাশ সেতু পার হন। পরিবেশনায় ছিলেন জীবন দাস এবং তাঁর দল। আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনবেন একটু পরেই।

ফার্জ ছবির গান শুনলেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। পরের গানটি শুনবেন হার দিল জো প্যার করেগা ছবি থেকে, শিল্পী উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক।

গানে গানে আসরে এবারের গানটি শুনবেন জনম ছবি থেকে শিল্পী উদিত নারায়ণ।

গানে গানে আসলে এবারের গানটি শুনবেন বিচ্ছু ছায়াছবি থেকে, শিল্পী হরি আনন্দ এবং জসপিন্দার নারুলা।

0: Hey, Samalo.
1: Hey, Samalo.
0: Hey, Samalo.
1: Hey, Samalo.

Yeah.

Hello.

Hey, Samalo.

0: দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনছেন বিভিন্ন শিল্পীদের পরিবেশনায়।
1: হত্যাকাণ্ড, হিরোশিমা নাগাসাকিতে প্রথম অ্যাটম বিস্ফোরণ, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস।

এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন বিভিন্ন শিল্পীদের পরিবেশনায়। দেশবন্ধনা অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, এখন সারগাম অনুষ্ঠানে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শুনবেন শিল্পী উস্তাদ বড়েগুলা মালিকা, রাগ আসাওয়াড়ি।

সরগম অনুষ্ঠানে এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন উস্তাদ বড়ি গুলাম আলী খা, রাগ আসাওয়াড়ি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণ বাদেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। সংবাদের পর শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

0: কোকদু ক্রংজাক তো বা ইয়াসাগে নেলাই ফিনাই কোকদু ক্রংজাক সাবো বাতো হ্যালো
1: হ্যালো ভাই দি বরকা হাম
0: আও দি বরকা হাম লামসগো হাইন হাই টাইসন নো দা কো কে পুলানি সিংমু বারো থাকতর ইয়কমানি লাই বুমানতে ইনাই সিং জতন সাইমানো নেতাজি সুভাষ চন্দ্র বোস হ্যাঁ দা বিনে একদম আগ

0: নেতাজি নিজা কক মানে কে
1: বজেফ্রু ইন্ডিয়া ন্যাশনাল আর্মি হই খামানি যাগুলো বো আবো বিনি আর্মি রং বো সামানি ক খায়কে বা চিনি বারো হাকতর নি লুকু রং সামানি ক ফাদি গে জরানো হাই হাই দেখিছে সং মঙ্গো সং বা হলাই থালাই ফিওয়ান সং সাইমানো কুইট ইন্ডিয়া মুভমেন্ট হাইকে বা ভারত সারো আন্দোলন আবো বাংলা কো বাই হেঙ্গে দঙ্গ হাইকে বা চিনি ভারত হাকতো নো ইয়াকারি হেনিপান হনিমান আবো সাবো আ সবানো দুই জুল নাই হাইকে বা সংসা নাই সাবো তাবুং নি সুমুং অবনু দং নাই ভারত চিনি ভারত হাকতো নো ইয়াকারি হেনি হেনমানি আ সবানো সংসা নাই সাবো ফাইদি গেজরাও হাইনো হাই কক দুক ফাসিং ও থাঙ্গি নেলাইনাই সাবো তো হ্যালো হ্যালো আও হাই হাই খরং খনাইয়া অংমানি বাকি আং নরুনি কক টুক নো সাসু সাসু ইমারু সাই সাইকে নরুন কক নো আং খনাইয়া অংমানি বাকি তাই নরক তুমুং নো নরমি ফাসিং গো লাইন মাইয়া নাগি টংখে নরক লাইন মা মা জাগাবো নেরবো সাই সাইকে মান মা জাগাবো থাঙ্গি কক দু খে বেলাই খেলা সাবো তাই হেমালে আং সাইমানো কামি আম সাই হে বেলাই খেনো কক দু কাহাম স্রাই স্রাই কে কক সালাই মালাইয়া সানানি গানকে নক নে অংখরি লাইন মামা জাগাবো থাকে সিবিসে স্রাই স্রাইকে সাইমানো

0: 바디 오른 사무 미역으로 한여 하에 대장 서로 사무 크나라냐.
1: শ্রোতা আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্তের ককবয়েলক অনুষ্ঠান, আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যাহতি পরেই আবার আপনারা শুনবেন এফএম উজ্জয়ন্তের ককবয়েলক অনুষ্ঠান, আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026, খনি ও খনিজ সম্পদ সংশোধনী বিল 2026 এবং কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তিরঙ্গা অভিযানে যুক্ত হতে এবং নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বিক্ষোভরত পড়ুয়ারা আজ ঝাড়খণ্ডে বিধানসভা অভিযান করছে। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ সিআইএসএফ প্রোটেক্টরস এর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে প্রিসাইডিং অফিসার এন কে প্রেমচন্দ্রন প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলেও বিরোধী সদস্যরা নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে সরব হন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করেন তারা। ক্রমাগত হট্টগোলের কারণে সভা বেলা 12টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এরপর ফের অধিবেশন বসলে বিরোধীরা একই ইস্যুতে প্রতিবাদে সরব হন। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। সকাল 11টায় উচ্চকক্ষের অধিবেশন বসলে ছাত্র আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে সরব হন বিরোধীরা। এরই মধ্যে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারে আলোচনা শুরু করেন। বিজেপির তরুণ চোখ পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং মাদকাসক্তি বৃদ্ধির বিষয়টি উত্থাপন করেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে এক বছরে 89 জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। এরপরও পাঞ্জাব সরকার মাদকাসক্তির সমস্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তার অভিযোগ। বিজেপির বাবু ভাই জেসাং ভাই দেশাই গুজরাটে চাঁদিপুরা ভাইরাস সিএইচপিভি সংক্রমণের বিষয়টি উত্থাপন করেন। এই রোগ মোকাবিলায় জাতীয় স্তরে প্রচার চালানোর জন্য আহ্বান জানান তিনি। বিরোধীদের হৈহট্টগোল অব্যাহত থাকায় সভা প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হয়েছে। প্রথমবার মুলতবি হওয়ার পর বেলা 12টায় পুনরায় অধিবেশন বসলে আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ, পরিষেবা ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা, ট্রাইব্যুনালের কাজকর্মে স্বচ্ছতা আনা। এই বিলে জাতীয় ট্রাইব্যুনাল কমিশন স্থাপনের প্রস্তাবও রয়েছে। কয়লা ও খনিমন্ত্রী জি কিষান রেড্ডি খনি ও খনিজ সম্পদ সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। 1957 সালে এ সংক্রান্ত আইনের সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় কেরালা রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত বিল লোকসভা পেশ করেন।

রাজ্যসভা তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিজেপির তিন রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিকবরাই। রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদনে এই মনোনয়ন কার্যকর হয়েছে। তিনজনই একসময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পাল্লা বদলের পর তাঁরা বিজেপিতে যোগ দেন। জলসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য করা হয়েছে সুস্মিতা দেবকে। কর্মীবর্গ জন অভিযোগ আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন সুখেন্দু শেখর রায়। অন্যদিকে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন প্রকাশ চিক বরাই। নাগরিকদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছে, চলবে 17 আগস্ট পর্যন্ত।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের এই প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিহারে আজ শিল্প সংস্কৃতি ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। সকালে জেপি গোলাম্বার থেকে শুরু হয়ে কার্গিল চকে গিয়ে শেষ হয় এই যাত্রা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC এই উপলক্ষে ইয়েলো লাইনে একটি বিশেষ ট্রেন চালু করেছে। মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার সিংজামেইতে নিজের বাসভবন থেকে এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ বলেন, জনগণ যেন নিজেদের প্রথমে ভারতীয় এবং তারপর মণিপুরী হিসেবে ভাবেন। হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেবেন। দুপুরে গোষ্ঠপাল সরণী থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা হবে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ছাড়াও প্রশাসনিক শীর্ষকর্তা এবং বহু সাধারণ মানুষ এই তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন। প্রায় 50,000 মানুষ এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বস্ত্রমন্ত্রকের সচিব নীলম স্বামী রাও বলেছেন, আয় বাড়ানোর লক্ষ্যে ভারতীয় তাঁতি ও নকশা প্রস্তুতকারকদের পরিবর্তনশীল বাজারকে কাজে লাগাতে হবে। নতুন দিল্লিতে ন্যাশনাল হ্যান্ডলুম ডিজাইনার্স কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, হ্যান্ডলুম ক্ষেত্রে নকশার গুরুত্ব অপরিসীম, কারণ নকশায় নতুনত্ব থাকলে পণ্যের বিক্রি বাড়ে। তিনি দেশের বিভিন্ন প্রান্তের তাঁতি ও ডিজাইনারদের কাজের প্রশংসাও করেন।
1: डिजाइनर की भूमिका इसमें महती हो जाती है। तो एक बड़ा अलग तरीके का बाजार चल रहा है जिसमें हमें बुनकर के वेजेस की हिस्सेदारी और उसकी इनकम, उसकी ऑटोनॉमी को बढ़ाने के लिए कामकाज करना है।
0: অনুষ্ঠানে জাতীয় হ্যান্ডলুম ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীকে বস্ত্র মন্ত্রকের সচিব সম্মানিত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভরত পড়ুয়ারা জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম থেকে ঝাড়খণ্ড বিধানসভা পর্যন্ত মিছিল শুরু করেছে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন JPSC এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন JSC সংস্কার মঞ্চের নেতৃত্বাধীন ছাত্র আন্দোলন আজ 17 দিনে পড়ল। JSSC CGL পরীক্ষা বাতিল এবং যাবতীয় অনিয়মের CBI তদন্তের দাবি জানাচ্ছেন প্রতিবাদকারীরা। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে প্রতিবাদ চলাকালীন বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি এবং বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু সহ একাধিক নেতাকে আটক করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতে এশীয় সিংহের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তাদের আবাসভূমি বিস্তৃত হচ্ছে। বিশ্ব সিংহ দিবস উপলক্ষে আজ সমাজ মাধ্যমে পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের লেখা একটি প্রবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, বন্যপ্রাণ সংরক্ষণে সরকারের অটল প্রতিশ্রুতি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ দেশের বন্যপ্রাণ রক্ষার এক অনুপ্রেরণামূলক উদাহরণ। প্রবন্ধে বলা হয়েছে, 2020 সালে প্রায় 30,000 বর্গ কিলোমিটার থেকে সিংহের আবাসস্থলের বিস্তৃতি 2025 সালে 11টি জেলায় প্রায় 35,000 বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রবন্ধে সিংহ সংরক্ষণে ভারতের সাফল্য তুলে ধরা হয়েছে। 2015 সালে 523টি থেকে 2025 সালে সিংহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 891-এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনার সময় অংশগ্রহণকারী খেলোয়াড়রা গেমসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। শ্রী মোদী বলেন, মর্যাদা কেবল ফিতে কেটে পাওয়া যায় না, বরং তা অর্জিত হয় তরুণ ছাত্র বা উদীয়মান ক্রীড়াবিদদের মানসিকতা নিয়ে খেলার অংশগ্রহণের মাধ্যমে।
2: स्पोर्ट्स व्यवस्था एक बात है, लेकिन देश मेडल तब प्राप्त करता है जब देश में स्पोर्ट्स कल्चर बनता है। दोस्तों, आपने बहुत बड़ा काम किया है, देश का नाम रोशन किया है, आपको मैं बहुत बधाई देता हूं। और आप विश्वास कीजिए, आगे भी आप विजयी होंगे और फिर से एक बार यहीं पर हम मिलेंगे। बहुत बहुत धन्यवाद, बहुत बहुत शुभकामनाएं।
0: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথগুলির উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে রাশিয়া ও ভারতের মধ্যে সংযোগকারী একটি রেলপথ চালুর প্রস্তাব পরিকল্পনা করেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্যই এই ভাবনা। তুর্কমেনিস্তান, ইরান ও আফগানিস্তানের মধ্যে দিয়ে এই পথটি যেতে পারে। চীনের পূর্বাঞ্চল বিশেষ করে সাংহাই সহ একাধিক এলাকায় টাইফুন ডলফিন আছড়ে পড়ার পর 10 লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত। আজ সাংহাইয়ে প্রায় 1,000 উড়ান বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ বর্তমানে ডলফিনকে ট্রপিক্যাল স্টর্মের গোত্রভুক্ত করেছে। ডুরানকা ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের শেষ ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টরস এর বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026, খনি এবং খনিজ সম্পদ সংশোধনী বিল 2026 ও কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

0: Defence Minister Kiran Rijiju appeals to opposition to allow Home Minister Amit Shah to make his statement and respond to issues raised by members without any disruption. Four bills, including Tribunals Reforms Bill 2026, introduced in Lok Sabha. Bill aims to improve transparency and efficiency in functioning of tribunals. Protesting students begin their march towards Jharkhand Assembly over alleged irregularities in recruitment examinations. Har Ghar Tiranga movement gains momentum as Tiranga rallies organized across the nation. Over 10 lakh people evacuated as Typhoon Dolphin batters parts of eastern China. World Lion Day being celebrated today, Prime Minister Narendra Modi says India scripted successful conservation journey from 523 lions to 891 in last 10 years. And with that, we end the midday news.
1: Namaskar,
0: Akashvani.
2: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন সাহিত্য পাঠের আসর। এ আসরে আজ শুনবেন গল্প পাঠ, গল্প সুকুমার রায়ের ডিটেকটিভ। পাঠ করবেন সুদীপ্ত চক্রবর্তী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে। পাঠের আসরে এখন শুনবেন সুকুমার রায়ের গল্প ডিটেকটিভ। জলধরের মামা পুলিশে চাকরি করেন আর তার পিসে মশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেজন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে, অমনি তার মামা আর পিসেমশাই ছাড়া কেউ জানে না। কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয়, আর কে চুরি করল কী চুরি করল সে থাকলে এমন অবস্থা কী করত এসব বিষয় খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে। যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হল তখন জলধর তাদের বললে, আপনারা একটু সাবধান হতে জানেন না, চুরি তো হবেই। দেখুন তো ভাড়ার ঘরের পাশে অন্ধকার গলি, তার উপর জানালার গড়াদ নেই, একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ। আমাদের বাড়িতে ওসব হবার জো নেই, আমি রামদিনকে বলে রেখেছি জানালার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানালা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে ও সব কায়দা জানতে হয়। সে সময়ে আমরা সকলে জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম, কিন্তু পরের দিন যখন শুনলুম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন এতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতেও কিছুমাত্র দমেনি, বলল ওই আহাম্মক রামদিনটার বোকামি ওই আহাম্মক রামদিনটার বোকামিদের সব মাটি হয়ে গেল। যাক আমার জিনিস চুরি করে তাকে হজম করতে হবে না, দিন দু চার যেতে দাও। দু মাস হয়ে গেল, চার মাস গেল, চোর কিন্তু ধরা পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি। এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হল। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তা থেকে খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামপদের খাবার চুরি যায়। সে বেঞ্চির উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে, এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে। তারপর ক্রমে ক্রমে আরও দু চারটে ছেলে খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এই বেলা যে তোমার চোর ধরার বুদ্ধি খোলে না তার মানেটা কি বলো দেখি।

0: জলধর বলল, আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না, সবুর করো না। তখন সে খুব সাবধানে আমাকে কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম, কিন্তু দুদিন না যেতে আবার চুরি। পাগলাদাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় রেখেছিল, কে সে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলুই ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ির মাথায় করে তুলল। আমরা সবাই বললাম, আরে চুপ চুপ, অত চেঁচাস নে, তাহলে চোর ধরা পড়বে কি করে। কিন্তু পাগলা কি সে কথা শোনে? তখন তাকে জলধর বুঝিয়ে বলল, আর দুদিন সবুর কর, ওই নতুন ছোকরাটাকে আমি হাতে নাতে ধরিয়ে দিচ্ছি। এই সমস্ত ওরই কারবাজি, এই সমস্ত ওরই কারসাজি। শুনে দাশু বলল, তোমার যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি? দারোয়ানজিকে জিজ্ঞেস করত। সত্যি কি আমাদের তো সে খেয়াল হয়নি? ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে যায়, কই একদিনে তো ওকে মাংস মাছ খেতে দেখি না। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতে হল। জলধর কিন্তু অপ্রস্তুত হওয়ার ছেলে নয়, সে একগাল হেসে বলল, আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম, আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে পারা যায়? কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না। আমি মনে মনে তাকে চোর বলে ধরেছি সে আমি জানি। তারপর কদিন আমরা খুব হুঁশিয়ারছিলাম, 8-10 দিন আর চুরি হয়নি। তখন জলধর বললে, তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে, চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি, আর কি সে চুরি করতে সাহস পায়? তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি। কিন্তু সেই দিন আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে। আমরা বললাম, কই হে চোর, না তোমার ভয়ে চুরি করতে পারছিল না, তার ভয় ঘুচে গেল দেখছি। তারপর দুদিন পরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা এমনি গুলিয়ে গেল। সে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আর একটু হলেই মার খেত আর কি। দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল, তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে। টিফিনের সময় সে একটা ঠোঙ্গা করে সরবাজা, লুচি আর আলুরদম রেখে চলে আসবে, তারপর কেউ যেন সেদিকে না যায়, স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়, আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকব, আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণে ছোট ঘরটাতে। সুতরাং চোর যেদিকে থেকেই আসুক, টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে। সেদিন টিফিনের ছুটি পর্যন্ত আর কারো আর পড়ায় মন বসে না, সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়ে কথাবার্তা হতে লাগলো। মাস্টার মশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন, পরে এসে আর বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতে হলো, কিন্তু সময়টা যেন কাটতে চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো। জলধর, আমি আর 10-12 জন উঠোনের কোণের ঘরটাতে রইলাম, আরেকদল ছেলে বাইরের জিনমাস্টিকের ঘরে লুকিয়ে থাকল। জলধর বলল, দেখো চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস, তাকে মারধর করা ঠিক হবে না, লোকটা নিশ্চয় খুব সন্ডা হবে। আমি বলি, সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিড়িয়ে দেব আর চেঁচি উঠব, তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে, আর লোকটা পালাতে গেলে ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে। আমাদের রামপদ বলে উঠল, কেন, সে যে খুব সন্ডা হবে তার মানে কি? সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না, যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনও খুব বেশি নয়। জলধর বলল, তুমিও যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খানিকটা খেলে বুঝি সন্ডা হয়, তাহলে তো আমাদের ওই শ্যামাদাসকে সকলেই চেয়ে সন্ডা বলতে হয়। সেদিন ঘোষেদের নেমন্তন্নে ওর খাওয়া দেখছিল তো। বাপু হে, আমি যা বলেছি তার উপর ফোড়ন দিতে যেও না। আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো, আমরা কেউ তাতে আপত্তি করব না। আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয়। আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এ সব তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকে জানালাটা খানিকটা ফাঁক হয়ে গেল। যেন কেউ ভেতরে ঢুকতে চাইছে বা ভেতর থেকে ঠেলছে। তারপরেই সাদা মতন একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বিড়াল তার মুখে জলধরের স্বর ভাজা। তখন যদি জলধরের মুখটা দেখতে, সে এক বিদঘুট উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল। আমরা জিজ্ঞেস করলাম, কেমন হে ডিটেকটিভ, ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল, তাহলে এখন থেকে ওকেই পুলিশে দিই। এবারের গল্প রাগের ঔষধ। কেদারবাবু খুব বদরাগী লোক, যখন রেগে বসেন কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন, এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হে কেদারকৃষ্ট, মুখখানা হাঁড়ি কেন? কেদারবাবু বললেন, আর মশাই বলবেন না, আমার সেই রূপোপাদানো হুকুটা ভেঙে সাত টুকরো হয়ে গেল। মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টারমশাই বললেন, বলো কি হে, এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয়, অমনি খামখা ভেঙে গেল, এর মানে কি? কেদারবাবু বললেন, খামখা ভাঙতে যাবে কেন, কথাটা শুনুন না। হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি, সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসব, এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল। আমি তাড়াতাড়ি সেই আগুনটা সরাতে গেছি, অমনি কিনা আঙুলের ছ্যাঁক লেগে ফোসকা পড়ে গেল। আচ্ছা আপনি বলুন, এতে কার না রাগ হয়? আরে আমার হুঁকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার ওপরেই জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ খা মারতেই কিনা হতবাকা হুঁকুটা ভেঙে খান খান। মাস্টারমশাই বললেন, তা যাই বলো বাপু, এত রাগ বড় চণ্ডাল, রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগ একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাঘ মানবে, এ রাগ আমার তেমন নয়। দেখো আমি একটা উপায় বলি, শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা আর কি শান্ত হয়ে আসে, কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলবে না, তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন, তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে, হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ে হাড়ে ঠাঁই করে লাগলো। আর যায় কোথা, কেদারবাবু ছাতে সমান এক লাভ দিয়া লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছিলেন, ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো, মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন, এক দুই তিন চার পাঁচ। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে, তাই দেখি স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনল। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, ষোলো তেরো আঠারো উনিশ কুড়ি। সকলে বলল, এ কি লোকটা পাগল হলো নাকি? আরে ও মশাই, বলি অমন অমন ধারা করছেন কেন? কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেন, চটলেও তিনি গুনেই চলেছেন, তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ। আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করলো, মশাই আপনার কি অসুখ করেছে, কবরেজ মশাইকে ডাকতে হবে? কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকে ভিড় জমে গেল, চারিদিকে গোলমাল হইচই। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন, ব্যাপারটা নাকি? ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 97, 98, 99, 100, কোন হতবাগা লক্ষ্মী ছাড়া আমার মিথ্যাবাদী বলেছিল রে, 100 গুনলে রাগে থামে, বলেই ডাইনে বায়ে ধুমধাম লাঠির ঘা। লোকজন আবার ছুটে পালালো আর মাস্টার মশাই এক দৌড়ে সে যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না।
1: সাহিত্য পাঠে আসল, এতে এতক্ষণ শুনলেন গল্প পাঠ। আজ শুনলেন সুকুমার রায়ের ডিটেকটিভ, পাঠ করলেন সুদীপ্ত চক্রবর্তী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। শ্রোতবন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলুনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন আমি নারী এই অনুষ্ঠানে বাংলা গান সুরমল্লিকা। অনুষ্ঠানে আজকের শিল্পী হেমন্তী শুক্লা।

এতক্ষণ শুনলেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। শিল্পী ছিলেন পোশালী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম। আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রে ককবরক খাতুলবাই আওয়াইজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম পন্দা খানাই তোমায় যত খাপং শোন সঞ্জয় ধরনে বেলায় বেলায় খাকুচুং খাম বাইয়া পার হন। আং খাক লাই অনেক খাপং সং যতন ও সঞ্জা জরা কাহাম ক্রুং তং পাইনা হানাই তাই কাহাম তং পাইথন অবনাং কাইথন থানে সুরি হন খাপং সং অবাই মঞ্জ হন্দি 8731875545 ও মঞ্জমাবাই মঞ্জমামালাকে শহর দি মুংতে নিকুমা তাই শহর দি নিরুনে বংশজা কক ও পান্দাব নিরুনে তাংবানি তুইমানি ওয়ামানি শিবমানি লোভমানি খুলবানি নকরকম খাতিবাণী বাণী আখলাইমানী রুংমানী সুরুংমানী তাই এরসামুং মুসিম।

0: ককতাং কক লমন্তির উপর সাইমানো ও পান্দাবো খাপাংসং তালের দিয়ে আমি মন্দ্র হন্দি 8731875545 ও মঞ্জমা বাই খাপাংসং আং তো প্রায় জন সব যে ভাইকে তাঙ্গা নয় থানায় পান্দর শাখা ভাইকে রুংবাড়ি সঙ্গা নাং তিনি সানায়াং ভাইকে বানিয়া খায়া নাং বানিয়া রাং কিসা পাইনো বানিয়া খাই মানো বানিয়া খাইনে বাকি নাই মকলমা কায়ু বো বানিয়ানো খাইকাংকাই চা রাং কিসবাই ভাইকে বানিয়া খাইমান মানি কিসবাই ভাইকে বানিয়া খাইমান তাই লুকো বুবুনা হামজাক তাই বো মানুই হামিয়ং থাঙ্গিয়া বা সগিয়া অমতিরক নিনি পারা কামি অ জাগা রগ সাবং খানা গেনা হ্যালো হ্যাঁ লামসাগো মুংতে নিকুমা শহর দি আচিন আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ কে শহর দি খাপাং তাম সানামসু শহর দি হ্যাঁ শহর দি এখন হুম হুম কে খাপা নিনি কক খাই তো বেলা খাতং থাকি নং কিছু বাহিকে বানিয়ে নতি সেই ফাইকা বাহাইম খা তাবো গাবো বাইনে নং খেতা পান্থরা খাইকা রাবার বাক খাইকা তাবো নং নগাসো গিতং এ খাই তোমায় খাপাং সং অব নাই বনি মন সকন ব অজরাব বাহাইকে বানিয়ে নো লামা তুই ফাইকা ভাইকে বনি নক নখং অজুগ্রি রেখা এ খাপাং সং নিনি নিনি কক না খাকা নিশ্চয়ই আংবো খাতং থাকা নিনি কক না খাইনাই সালসানি নক মা ফাইছিল আং বেড়াই না বাকিনাই নিনি নক নখাই না বাকিনাই আং তো প্রায় নিনি পাড়াতেই নো আনি কামিয়ে থাকবো সালসানি নক হাব না হ্যাঁ দেবা বাহাইকে গরজিনি ব্যায়াম খুশি মাথা নাই নক আচ্ছা আচ্ছা আচ্ছা মানে গর্জিনী সিমি কালাবন ফাইমান লামা ও বিলনিয়া ফাইমান লামা সে আচ্ছা হুম হুম ও আয়ং তুই আয়ং মা হাবো আচ্ছা আচ্ছা নোখা ইলেকট্রিক অফিস তা বলেছি নিকা নিনি আয়ংগো পান্থরা আওয়ার কত মাস বলে হ্যাঁ দেবা আচ্ছা আ আচ্ছা হুম হুম হুম হুম আচ্ছা বেলায় বেলায় কাম কক আচ্ছা হাম্বাই হাম্বাই দো অবাইকে মাঝে দং দাম্বাই হাম্বাই আবার নাই দে বানিয়া নুবু জায়গা তো অবনো পুইলা মকলমা কায়ু নিনি পাড়া কাবিনী বরক গানার গেন লোকরক তামো না হামজাক তামো না চালানা হামজাক বা তামো ন বেলাইখা মকল কাই আয়ং ফাঁসি মকল কাই নাঙ্গ হ্যালো লামসাগো লামসাগো সাবংখা মুংতেন দিকে সাহর দে হাম্বাই টপিক তো খুড়ই নুন সাই মানো নিনি যে মনসক মানে কং সাই মানো জেপন নুন সাই মানো নিনি যে খাকা মানে সাদি
1: বিলাই বিলাই খেয়ে তিনি পাড়া বাইয়া সারি আনন্দ খেয়ে
0: আবনো চাও আবনো চাও আবহাওয়া কিন্তু পাড়া খাই তো নাম হাম্বাই হাম্বাই ন কে নিনি ফালনক বরক লাইনাই ফালনক নাইদি লাহার গানার কিসা টংথক জাগা লামা বুপরা তা কেসা মানজুমার সবাই কে সবাই খানে কেনা হ্যালো লামসাগো হ্যাঁ শহর দিয়ে খাপাং তারপর সামসুং ও পান্দাব সাউন যাব ন তামো সালাম চুং খাপাং নিনি খরাং কিসা মুড়ি মুড়ি কে ফাইও তাই সা খরাং কতটা সাহর দি আচ্ছা আচ্ছা তামো তামো তামো ন ফাল তামো ফালনু বেলাই হাম্বাই কে খাপং সঙ্গ খাই পাইও সানজা খাম পান্তা তো ভাল মানে বা বাড়ি আখাইমেন কখনো তুই খরক নি সাকা চিন্তা নয় তে খরক সা খাপং কে অবনী বানিয়া নি বাকি নেই লামা বোপরা বা গান্দার গান্দার তুই রক দঙ্গু অম্বু হাই নাইনু বানিয়া নক তাঙা নাঙ্গু তাবগুলাই চিনি হদানি বরক সাল মাই ফাইসা চাকলাই বনি বেরমা নাঙ্গু বেরমা ছাড়া চিনি বরক মাইজাই মাইয়া বা মৈসং মাইয়া কে বেরমা আকরাম বান্থানি বানিয়া খাই মানু তোমাকে অবকে কষক মানিবা ডাক্তি সগি থাঙ্গু ফালমি আংকে হামিয়াং থাঙ্গু অবন বাকি কিসা কিসা কা তুই ফালান নাঙ্গু আর তাবং যুগ হামিয়াং থাংপানসি খিপজানাই গ্রেই বড় রক অবন वाक निचा जंग नहीं।

Bengke dumi bo ongsogya abun bagai mekhatung musuk pun caya abo hai mekhatung chung khlai manu bain ba muitu butui thama ke gandri thorai omtirok musuk caya rong no chung kaibu khali manu তাই কাছে আমার সিংগান্থা যে নক গান গান যদি সিংগান্থা তোমরা হাঙ্কে বনো কাই রেখে বব ফং কুসুম থাঙ্গো হব ভালি মানো নহায়াকে নং ফাতা নিব কিসা মিশা নাহারি নাই ভালি মানো দুমা চিনি হদানি বরক তাও দুমা নঙ্গি দমখু অবনি বচুং বানিয়া খাই মানো অবখে রাং কিসাবে বানিয়া তাকে সে রং বাংলা হাঁকায় মাই মাই রং থক মস সম অমতি রং নিয়ে বানিয়াবো খাই মানু তাবো চিনি বসং বিশৃঙ্গ চা নাই বাংখা কুতিমানি জানাই বাংখা হাঁকে অবো খাই মানু আরো বো রং কবং নাঙ্গা তোমাকে মাই মাই রং নি সম মসনি বানিয়া খাই থাকে রং রাঙ্গো তাই কেসা অংখা রি বা রিগিনাই অমদিনি বানিয়াব খাই মানো অবাক রং কবং নাঙ্গ চিনি হাসতে নি কবং বরং নো আয়ং কাঞ্চনপুর বা দামসরা ফাচিং থাঙ্গি নাই মিজোরাম নি ফাইমানি বা মণিপুর নি ফাইমানি রি রং নো পাইতু বুই নাই পাড়া কামি হাফার ভালো তাইখা রি তাক জানাই খুতুং আবো রং কবং নাঙ্গো অবনি বানিয়া খাই মানু অবপাতি বতাবো নাই ই মোবাইল বা ককখিল বনি রিসার্চ অব খাই মানু অবনি পড়েব বাক্স বাক্স চিনি পাড়া কামির তাবক টিভি তুং ডিস তুঙ্গু আবনি রিসার্চ খাই মানু তাই যারা জেরক্স কপি বা ফটো স্টেট নি দোকান অবখে রং বাঙ্গু খাই মানু অবা দেব আধার নাম্বার লিঙ্ক বাই রং দিছে মানি অব খাই মানো অবখে রং কবং নাঙ্গু মানে কবং নাঙ্গু থাই নাঙ্গু অব খাই মানো কে বুমন হামজাক বুব চা আমতুন নাই খাইনার নাঙ্গু চুং বুই হাই মানে কবং কবং তুই নাই বানিয়া খাইমানে অবৈয়া চিনি থানাস রং করে তাই চুং ফাতানি মানে নাহান থাকলাই হাকসাল থানা নাঙ্গু আর মালখুং নাঙ্গু রংব কবং নাঙ্গু চুং মানে কাহাম নাই পাইমানিয়া বড় খয় আসো কক বুরুংিয়া অবন বাকি চুং পাইফ্র নু মানে পাইফ্লাইয়ান বাকি নাই ফালি চুং রং কবং মানিয়া থাঙ্গু তো ফানো নগ আচকি তঙ্গিয়ে নাই অমতির খাই মানো নু কতর খে বানিয়া খাই নাই হাঙ্কাই নু ব্যাংক নি লোন নাই মানো বিভিন্ন স্কিম নু লোন নাই মানো অ লোন বাই নু অবাহাই বানিয়া খাই মানো তাই কেসা কতর বানিয়া অংখা রাবার তাও চিনি পাড়া কামিও কবং মানু রাবার বাক দো অরেন রাবার ফাইও ও রাবার নিব নু বানিয়া খাই মানু তোমাকে আবো জাগাব কোয়ার কত নাঙ্গু রংব কবং নাঙ্গু অবনি বানিয়াবো খাই মানু বাক্স বাক্স খাইব দো তামাখে তাও পাড়া কামিও অমহাই শিকক বাংখা যে রাবার নগদ তন্নানি বেলাই দরং থাঙ্কা নক সবাই বেড়া তামফ্লাই নুখুং সিসি গেই হাকার খুরি জাখাই পানসে ব্রক রাবারন খংন নাইও অ খংনের অংখা কবং অংখা কেফেক মনি জানাই বড়রক তে বাক্স অংখা সেলের যে তংনাই বরুং নব হাই অঙ্গু ব্রক তাংনান সইয়া খগিন যাও অবগতে রাবার নুক যাগো তাকে সংখ্যা চুং বানিয়া বব মুসুক পুন তক ওয়াক হরি মানু অবকাশা বানিয়া কাহাম
সাবং।

0: Negrana? Hello, Lom Chago?
1: Hello.
0: Lom Chago?
1: Sanja
0: Kaham. Sanja Kaham, Shabang Kha Mung Tenik Ma Shardi?
1: Arjun Thakur Parani, Nilam Devarma.
0: Biyank Lekha Nini Arjun Thakur Parani?
1: Sipai Jola.
0: Sipai Jola. Nini Awai Khogni Khorang Nekisha Lem Khai Di Baran Konar Thangdi, Kok Sanai Khe Gang Tokha? Kisha Konar Deng Kenu? Khorang Na Lem Khai Di?
1: I am not sure what you are doing.
0: Kan nung kubun mani na kubun maini busri na bolla hanke o samani chekla imani abote ongya abuni olobu nung romdi nini khato kotha sanano bagai nai babaisha o jatni maina bordi te babaisha o kubun jatni maina bordi henka chala imani chekla imani klai yang thangu te kai sangkha khato ni jung je ali bono 21 din ni sikangno fui bona nangu Hai, actually, myself ni je, yarung pay mani. Abu pui pura coy thang lah hangkang kay. Kad o je mani je katal je yarung sur mani. Abu coy thang lah kay, tapi abu panjang leru. Abu bagi nai, kuri dini sekarang no bono pui bonon kelayu. Har, why ni thake why tham tangi rena nang? Tang saya hafil jago, haloriyo, maipang loriyo. Katal yarung suru, abu hayongo. তাই শাল সাপানো নং নিনি খ্যাত শালা ওয়াই সাপানো নং নিনি খ্যাত থাঙ্গি মানাই নাই ইয়ং দেং খা কুক দেং খা তুই দে কুরি না তুই দে থুই দেং খা হ্যাঁ বগদা কাফি কা আমতি রং নাই নাঙ্গো হ্যাঁ ইয়ং খা মানে মাইনি নিনি খ্যাত কবাং তং হুনে কবাং বর্মন চাইয়া কারণ ওপে কাম একশো গিয়ান বাকি নাই কাহাম অং ইয়ং থাঙ্গো তাবকলে পুন্ত গুয়াক নাই দি পুনি বাকি তো চুং তাবহিনে গাইডেন থাঙির না নাঙ্গো পুন গাইডেঙ্গ তোমার বেলে হামজাগো হ্যাঁ দিবা হা নিশে ব গাইডেঙ্গ হামজাগো গাইডেঙ্গ তোমার হামজাগো ও গাইডেঙ্গ তোলা আঙ্কা পুনি খি সুতুই তলাক লাই থাঙ্গো কে গাইডেঙ্গ বকিসা মজমা কত টাঙা নাঙ্গো তাই গাইডেঙ্গ ন টাঙান ক্লাইও ইয়াগরা ইয়াকসে কলক খায় মানে উত্তর দক্ষিণ কলক খায় টাঙা নাঙ্গো সাতরাং জরাকে দক্ষিণী বয়ার শিবি মামাইং লাই থাঙ্গু মাসিং জরাকে মানে উত্তর বয়ার শিবি লাই থাঙ্গু অবাহাই কে পূর্ণগ্ন হাতি বারো ওয়াইসা ফানো ফিনাইল রুই নাই স্প্রে খাই রুই নাই ইয়ং কুগ্ন রুগনা নাঙ্গু তাই পূর্ণ নগ্নি তুই কাহাম খানার নাঙ্গু তাই তুই খানপুর নং মচম ছাপানো খৈল ন মচমি নাই লগে যদি ও যে হাতে মানে বুসি বুসি বা ও যে গম কবাই আপনার মচমসা মচমি তোলা হাঙাকলাই বুড়ো কাবা চালানা হামজাগ বেলাই চানাই নিনি পুন ডাকতে তরনাই পুনি তাকে সঙ্গে ক্রিমি চুংনাই দি ক্রিম পুনি বেসব ক্রিমি অংখলাই বনি বুকুং বুকুংনি বুকুংনি বুকুমু কগি থাঙ্গু ছিতরে ভাইউ হ্যাঁ আপনার ক্রিমি বনো ক্রিমিনি বিধি মাসার নাই তাই নাই দি পুননি বুকুকনি মানে কাসকা হিয়া চুং সাকাব চেংলাই সাকাব বুয়া কান্দর আরো মানে ক্রিমি বুথ মানে মানে বুতুই তুই দঙ্গ মানে বুথ বঙ্গি দঙ্গ বনো খাগির না নাঙ্গু বুয়া কান্দর বনো খাগির না নাঙ্গু খাক প্র নাই দি নুং ইয়াক বুক চাপাই তা খাক দি আই আ ক্রিমি দিনে বসাগো ভাই মানু ইয়াগ গ্লাভস গ্লাভস থুবি নাই হ্যাঁ নুং সর দা ফনংথন চাকরা ফনংথন দামরা ফনংথন বনো সগই নাই হ্যাঁ কসাংলা হাঙ্কলাই অব একে খাগের দি খাগের মনে ওলো আরো থক কবি কিসে ফুলির দি

কৃমি বৃদ্ধি চালিয়ে দিবি, অবাজনকে নমনে পুন বা বিশ্ব ওয়াই নিরক কোনো কোনো পুন বিশ্ব ওয়াই থামো বসা পাও কেন তাল নি তাল থাম কেন পুন পুন বসা ফালি কি মানো হ্যাঁ দেবা তাহলে ত্বক নাই দিই ত্বক বহাই নো ত্বক যদি চুং কাহামকে তন্মালা হাঁকে রিমালা হাঁকে চা জানাই মানি সাল ওয়াই নিফান চার মালা হাঁকলাই তারপর তো হাতিও চার জানাই মানি মানো দিন ত্বক বহাই নো হাতি হাতি বারো মাসা নং ফালি মানে হ্যাঁ দেবা মুসুকনো বহাই নো পেকাম খাইনা নাঙ্গো চারনা নাঙ্গো হেঙ্কাইছে ব হংনাই মানে কাহাম জাতনি মুসুক হেঙ্কে বেলাই যাও তাই মুসুকনো হাতি বারো ওয়াই সাপানো তুই তো করোনা নাঙ্গো বনি বসাক হই আকনি তুই তো করোনা নাঙ্গো তাই বনি বসাক যে সেকা খামানি বা থুক খামানি আমতির খাগেই খেবি রা নাঙ্গো আবহা হেঁকলে খেলাই খাঁকলাই বেলাই যাও হ্যাঁ দেবা আর তাই কেসাকা ওয়াক চুং ওয়াক ন ওয়াক খাদাও খাই দোনো খি বাহাই নাম কষক অংনি তঙ্গু আবনো মা সাজাগো বে বহক দেরাই থাঙ্গো চাইয়াং থাঙ্গো অবাহাই আবন বাকে ওয়াক ন ক্রান জাগা তোনা নাঙ্গো নুং বোন তুই তো করু দিস সাতং তুং লাখা তুই তো করু দে ওয়াই নয় থাম কিন্তু বোন ক্রান জাগা জাগা তোনা নাঙ্গো ব ওয়াক খিবে তো খিবে অংিয়া তুই খাই তোনার নাঙ্গো তাই বনি চাবানি মানি ন সুই রুবি তোনার নাঙ্গো চুংখা কাও যে ওয়াক কষক মনে নাম চাই মানু মানে চুং বোন কষক নাম যা তং চারু কিন্তু চার খা বনি বহক দেরাও হ্যাঁ দিবা আমি মকল খাইনা নাঙ্গো তাই ওয়াক নি জাত কাহাম রিনা নাঙ্গো হ্যাঁ দিবা বেলাই হামবাই হামবাই খাপাং সং বানিয়ানি কক তো চুং সালাই দংলাইও তাই তো বানিয়া খাই মানুষ তাবক চিনি বাসনি বড় রকব খাই রানাই সুরঙ্গি না লাইখা খাই রানানি অবনি বানিয়াব খাই মানু অবনি অল তাই তো খাই মান চুং তাবুক মেকানিক্যাল কবংমা বা ইলেকট্রিক্যাল আমি রকব তাবক চিনি পারা কামাই রক চুং ফ্রেং ফাইকা বনি সামং বসুং সুরঙ্গি নেমনু আবো কাহামনু কে আমি বানি আবো খাইমানু আবো হাইকে চুং নাইক্রগি নাই বো বানি খাইকে চা খাইলা হাঁকলাই বেলাই হামু সামং হামিয়া ফাইসিং থাঙি আই সামং হামিয়া ফাইসিং খাই দেয় নাই অসয় সেলাই রঙি নেয় পাড়া পাড়া কামি বেড়াই নেয় দাবল রঙ দংয়াই নেয় খাইলা হাঁকে খাই মানো নু মুসুক পুন তক না ফানসি রিউই নেয় বানিয়া হাই খাই মানো পুন রি মানো তাবক তো কবং মা রাবার বাঘ দঙ্গু ও রাবার বাঘ নু পুন মুরগি চারি মানু মেরা মুরগি চারি মানু মুসুং লগে পুন মেরা বদলাং মানু নু মুরগি চারি মানু অবাই খাই মানু নগ তক রি মানু ওয়াক মহাইন চুং মুরগি যাই মানু চারি মানু বইনি মাইরা মানে উলো বইনি খেতর বদলাঙে চুং ওয়াক ন মুরগি চারি মানু তাই ওয়াক ন বলং হালং নগবো বেড়াই দিয়ে মুরগি চারি মানু মুরগ ওলাই বলাই যাও উড়িনে কেন্দ্র অচানা হামজাগু ওয়াথায় বথায় চালানা হামজাগু হেঁকে চুং ওয়াক নো চুং অবাই হেঁকে ফুরংলা হাঁকা ফুরং নব মুসুখাই মুরগি চারি মানো বানিয়ানি বাকি পিল অংখা মকল মা কাইনাই শাক মা থারনাই হেঁকে চুং বানিয়া খাই মানো হেঁকে বানিয়া খাই মানিয়া একাপং সঙ্গ আমি মঞ্জমন্দি 8731875545 মঞ্জমাবাই কে মঞ্জমা মাইয়া খুবা নাইকেন আর সঙ্গে তাংসা খাই মানো পান্দাবা

0: হ্যালো লামসা গো, লামসা গো সমংখা মুং তেনি কোমা সাহর দি গন্ডা ছড়ানি মানিক মানিক কুমার ত্রিপুরা সাহর দি খাপং তামা সারা মুসুং পান দাবা
1: ভাই
0: খাপাং আংনি খরং কাহামকে স্রাই স্রাই কে খায়া অংনি তংখা নং নক বিশিং ওদে নক নি ফাতরাম খর দিংকে নক নক বিশিং তং খং জরা নেটওয়ার্ক মাইয়াং থাঙ্গু আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে মকলনি পেকাম খাই নাঙনি হাই মকলনি ডাক্তার নাঙনি হ্যালো
1: হ্যালো
0: মকলনি ডাক্তার নাঙনি হাই মকলনি ডাক্তার তো তঙ্গু কর্নেল চমুনিও ফনি সরকার হিন তঙ্গু তাই তাই কেসা তঙ্গু বা বনতাম সিংকামু কৃষ্ণনগর আং পৌ দোক তাম তাম স্কুল সে দোক আর অ স্কুল গানো তাম নেত্রালয় হিনি অশ্বিনী অশ্বিনী নেত্রালয় হিন তঙ্গু আর মানে ডাক্তার কাহাম কাহামনু ফাই রং বাসু নিয়া নগরতলাব বিজয় কুমার বিজয় কুমার চৌমনীয় বিজয় কুমার স্কুল গান আর আর দো অশ্বিনী নেত্রালয় হিনি অব বেলাই কাহাম হ্যাঁ আর ফনি সরকারনি আরো ফোনবো শঙ্কর চৌমনীয় বেলাই কাহাম হব বৈন সুঙ্গি নাই ফাইদি নাইজাক দি পেকাম খাইজাক দি হ্যাঁ দেবা তাবক তো সরকারি কম স্কিম তো স্কিম নিনি যদি আয়ুষ্মান কার্ড তোলা হাঙ্কে নিনি যে বিপিএল কার্ড তোলা হাঙ্কে নুন রাং আসু নাংলাক কে আসু নাংলাক ফাইমালাই দি তাব
1: আচ্ছা
0: হয় হাম বাই হাম বাই
1: হাম বাই

0: চাপাংসং প্রবাণীর রূপিণী অসামগ্রী তিনি পাইখা তিনি সঞ্জা খাম পান্ধা বুসখানি পান্ধ অত্যাস হাইন হাই মেলায় ফেনু যতনা খা খুচুং খা হাম্বাই আকাশবাণী বিরোনিয়া এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে
1: কৃষক বন্ধুরা, আমাদের আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আলোচনা করব দক্ষিণ ত্রিপুরা জেলায় বাণিজ্যিকভাবে ফল চাষের সফলতা নিয়ে কি কি সম্ভাবনা রয়েছে। আর আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বগাফা কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। নমস্কার সুজিতবাবু।
2: নমস্কার।
1: আমাদের আজকের বিষয় রাখা হয়েছে আমাদের বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলাতে ফল চাষ নিয়ে কৃষক ভাইদের মধ্যে একটা কিরকম আগ্রহ বা বাণিজ্যিকভাবে চাষের সফলতা কতটুকু সেই নিয়ে। তো এই নিয়ে আপনি প্রথমে কি বলবেন?
2: অ্যাকচুয়ালি দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভিন্ন ধরনের ফল চাষ হয়ে থাকে, তার মধ্যে গত দুই বছর ধরে আমাদের এমজিএন রেগা প্রকল্পে দক্ষিণ জেলাতে বাণিজ্যিকভাবে ড্রাগন ফ্রুট, এটা নতুন একটা ফল, এই ফল চাষ করার জন্য কৃষকের মধ্যে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিচ্ছে। এবং আমরা
1: আমাদের এখানকার কৃষক কি শুরু করেছেন?
2: হ্যাঁ, শুরু করেছেন। এখানে আমাদের যে পাঁচটা সাব ডিভিশন আছে দক্ষিণ জেলাতে, প্রত্যেক সাব ডিভিশনেই ড্রাগন ফ্রুট চাষের জন্য আমরা রেগা প্রকল্পে ফল চাষ শুরু করেছি এবং গত দুই বছর ধরে করছি। এই বছরেও বিভিন্ন কৃষকদের কাছ থেকে আবেদনপত্র পেয়েছি এই ফল চাষ করার জন্য। এছাড়া আছে এই যে আমাদের দক্ষিণ জেলাতে আনারসের এটা সম্ভাবনা আছে এবং অনেক কৃষক করছেও, এটা মার্কেটিং করার জন্য আমাদের বিভিন্ন এফপিওগুলো, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থে এই এফপিওগুলো চলছে, আর্থিক অনুদান দিচ্ছে। এবং এই যে বাজার নীতি মার্কেটাইজ করার জন্য এফপিওগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেক্ষেত্রে
1: তারা কারা?
2: এফপিও হলো এটা একটা সংস্থা, বিভিন্ন সংস্থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা শুধু ত্রিপুরাতেই নয়, সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেক ব্লকে এরকম এফপিও গঠন করে দেওয়া হয়েছে,
1: একটা নির্দিষ্ট সংস্থা যাদের
2: দায়িত্ব দেওয়া আছে।
1: আচ্ছা।
2: এবং ওনারা এই যে কৃষকের যে উৎপাদিত পণ্য এগুলোকে বাজারজাত করার জন্য ওনারা অনলাইনে বিভিন্ন জায়গাতে অ্যাড দিচ্ছে যে এই এই ফল অ্যাভেলেবল আছে। এবং ইদানিং মেলাগড় থেকে আনারস বহিরাজ্যে নেওয়া শুরু হয়ে গেছে এবং এক্ষণে এই তো গত এক সপ্তাহ আগেও ওনারা একটা অ্যাসাইনমেন্ট পাঠিয়েছেন এই এফপিওর মাধ্যমে।
1: আচ্ছা।
2: এছাড়া আমাদের দক্ষিণ জেলাতে প্রত্যেকটা ব্লকে এফপিও এভাবে গঠন করা হয়েছে এবং ওনারা এটার উপর কাজ করছেন।
1: আমাদের সংস্থাগুলি কি কৃষক ভাইদের সঙ্গে সরাসরি যোগাযোগ?
2: হ্যাঁ, সরাসরি যুক্ত আছেন। হ্যাঁ, ওনারা যেমন আমাদের প্রত্যেকটা ব্লকে উনাদের এরকম রেজিস্টার করা হয়, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের নামে উনাদের ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে বা উনারা লাইসেন্সিং করা হচ্ছে গভর্নমেন্ট থেকে, এবং এগুলো বিক্রি করার পরে যে প্রফিট হবে এটা স্বয়ংসেবী একটা বিওডি করে দেওয়া হচ্ছে, বোর্ড অব ডাইরেক্টর্স করে দেওয়া হচ্ছে, লোকাল বডি। সেই ক্ষেত্রে এফপিওর অফিসিয়াল যারা আছেন ওনারা তাদেরকে সাপোর্ট করছেন সাপোর্ট করে যে উৎপাদিত পণ্য এলাকাতে যে যে উৎপাদিত যাই হচ্ছে সেগুলো কিন্তু বাজারজাত করার ক্ষেত্রে ওনারা এফপিও সাহায্য করছে। এছাড়া আছে যেমন আমাদের বিলোনিয়া এলাকাতে হরিপুরে একসময় প্রচুর পরিমাণে তরমুজ উৎপন্ন হতো, আপনারা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে এইরকম যদি কোনো ফল বিপুল পরিমাণে উৎপন্ন হয় সেই ক্ষেত্রে বহিররাজ্যে নেওয়ার ক্ষেত্রে এই এফপিগুলো সরাসরিভাবে কাজ করবে। এবং এই যে ফার্মার যারা আছে ইন্টারেস্টেড ফার্মার, অ্যাকচুয়ালি কৃষকরা তো ইনোসেন্ট থাকে, ওনারা তো কোথায় মার্কেট আছে কোথায় কি আছে ওনারা তো লোকাল মার্কেটের কথা চিন্তা করেন। তো সেই ক্ষেত্রে
1: অনেক কৃষক ভাই এই যে সংস্থা আছে বা তাদের মাধ্যমে যে বহিররাজ্যে এটাকে বাজারজাত করা যায়। আচ্ছা, এটার যে দর আমাদের এখানকার লোকাল যে বাজার বাজারের যে দাম রয়েছে সেই দাম আর এপিও দ্বারা যদি বিক্রি করা হয় সেই দামের মধ্যে কি পার্থক্য রয়েছে?
2: অবশ্যই পার্থক্য থাকবে, কারণ এখানে এপিও গুলো ওনাদের অ্যাভেলেবিলিটি যখন অনলাইনে জানাবে তখন কিন্তু একটা মোটামুটি একটা নির্দিষ্ট রেট ওরা অফার করবে যে এই রেটে হলে আমরা বিক্রি করব। সেই ক্ষেত্রে যারা কিনবে ওনাদের সঙ্গে সরাসরি বা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন প্রসেসিং ইউনিট আছে ওনারাও মার্কেটটা কিন্তু হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে না, ওরা জানতে পারবে যে আমার যে একটা জুস ফ্যাক্টরি আমি করছি সেই ক্ষেত্রে আমি কাঁচামাল এই এফপিওর সঙ্গে যোগাযোগ করলে আমি পাবো। কিন্তু একজন অশিক্ষিত কৃষক বা যারা

0: অতটা ইয়ে জানে না, ওনারা কিন্তু এই এই যে ওনাদের কাছে যে অ্যাভেলেবল আছে এটা কিন্তু অনলাইনে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে না। এখন তো সব অনলাইন হয়ে গেছে, হ্যাঁ, এখন আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে সমস্ত জিনিস হাতের মুঠোর মধ্যে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে এফপিও গুলো সরাসরি অনলাইনে ওদের ওয়েবসাইটে দিয়ে দেবে যে আমাদের কাছে এই জিনিসটা অ্যাভেলেবল আছে। হ্যাঁ, সেই ফলের ক্ষেত্রেও সেম, বা যেখানে আমাদের জুলাই বাড়িতে একটা এফপিও আছে, ওনারা মধুর উপর কাজ করছেন, হানি, লোকাল অনেক কৃষক আছে 100 টাকা কিলো ওরা মধু বিক্রি করত, কিন্তু যখন এফপিও যখন এসছে ওনারা ওনাদের কাছ থেকে 450-450 টাকা কিলো করে কিনছে, কিনে এটাকে প্যাকেটিং করছে, লেবেলিং করছে, করে মার্কেটাইজ করছে।
1: আচ্ছা আচ্ছা।
0: হ্যাঁ, লেবেলিং করে, গ্রেডিং করে, এরপরে এটাতে খাদি বোর্ডও আমাদের এফপিও গুলোকে সাহায্য করছে এবং সরকার সরাসরি কিন্তু ওনাদেরকে সাপোর্ট করছেন। আর এই ফলের ক্ষেত্রেও কিন্তু সেম, যেমন আমাদের এখানে যারাই এফপিও আছে ওনাদের এগ্রিকালচারের স্পেশালিস্ট থাকে, হ্যাঁ, যে কিভাবে আপনি বহিরাজ্যে শুধু পাঠালে হবে না, কিভাবে পাঠাতে হবে, কি রকম এটার গ্রেডিং থাকতে হবে, বা যেমন পাকা একটা আনারস যদি আমি প্যাকিং করে পাঠাই ওটা কিন্তু এই যে 7-8 দিন 10 দিন লাগবে ডেস্টিনেশনে পৌঁছতে, সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন আমাদের এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট আনারসের অ্যাসাইনমেন্ট দুবাইতে গেছে, তখন থেকেই শুরু হয়ে গেছে, এখন বর্তমানে দিল্লিতে রেগুলার যাচ্ছে। আমাদের এখানে যে লেবু, লেবু রেগুলার বহিরাজ্যে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কৃষকের কাছ থেকে এই সমস্ত ফল উৎপাদনের দারুণ উৎস আমরা পাচ্ছি। এবং আমাদের কৃষি দপ্তরের যে কর্মীরা আছে ওনারা প্রতিনিয়ত কৃষকদের উৎসাহ দিয়ে যাচ্ছেন যাতে এটা বাজারজাত করা যায়, উৎপন্ন করা যায় এলাকার
1: সমস্ত কৃষক ভাই, মানে এই ধরনের সংস্থার মাধ্যমে যে বাজারজাত করা যায় সেটা সম্পর্কে যারা সম্যক ধারণা নেই, কৃষি অফিস থেকে বা কৃষি দপ্তর থেকে কি তাদেরকে সাহায্য করা হয়?
0: অবশ্যই করা হয়। এখানে আমাদের যে এফপি গুলো আছে, আমাদের যে ইয়েগুলো হয়, লোকাল পিপল থেকে, লোকাল যারা আছে ওইখান থেকেই 10 জনের বিওডি বোর্ড অব ডাইরেক্টর নির্বাচন করা হয় লোকাল কৃষকের মধ্যে থেকে।
1: আচ্ছা আচ্ছা।
0: হ্যাঁ, যেমন মনে করেন যারা আছে যেমন আনারস চাষী যারা, হ্যাঁ, ওনারা একটা গ্রুপ করবেন, এই গ্রুপ অনেকগুলো গ্রুপ মিলে ওখান থেকে একজন বিওডি তৈরি হবে, বা যারা মধু চাষী যারা আছে ওইখান থেকে একজন বিওডি মেম্বার হতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই যে গ্রুপ লিডার যিনি আছেন উনি কিন্তু মধু চাষী যারা আছে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। আনারস চাষীর থেকে যে বিওডি মেম্বার থাকবে উনি সমস্ত আনারস চাষীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন, এইভাবেই একটা মানে চেইন তৈরি করা আছে। এবং ধীরে ধীরে সেই ক্ষেত্রে এখানে আমাদের ইচ্ছা যে এক একটা এফপিওর মেম্বারশিপ যদি আমার 1000 হয় সেই ক্ষেত্রে কি হয়, যেমন ওনাদের একটা শেয়ার মানি আমরা এফপিও গুলো কালেকশন করে, যদি 1000 করে 100 মেম্বার হয় তাহলে 1,00,000 টাকা ওনাদের এই যে জিনিসগুলো যে বাজারজাত করবে বা ওনাদের কিন ওনাদের কাছ থেকে কিনবে ওদের তো একটা ক্যাপিটালের দরকার আছে, সেই ক্ষেত্রে যদি ওনাদের শেয়ার ক্যাপিটাল 1,00,000 টাকা জমা হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাদেরকে আরো 1,00,000 টাকা দেবে।
1: আচ্ছা,
0: তাহলে 2,00,000 টাকা শেয়ার ক্যাপিটাল কৃষকের কাছ থেকে যখন কোন একটা
1: মানে তাদের ক্যাপিটাল যত হবে, টাকার পরিমাণ যত হবে গভর্নমেন্ট থেকে, ঠিক
0: সেই টাকাটা আবার পাবে।
1: আচ্ছা,
0: তো সেই ক্ষেত্রে কি হয়, যেমন মনে করেন আমি এফপিও গুলো আনারস কিনবে, কিনতে গেলে কৃষকের কাছ থেকে তো আর বাকিতে চলবে না, কৃষকরা ওনাদের কাছে বিক্রি করলো, কৃষকরা ক্যাশ টাকা নিয়ে গেল।
1: আচ্ছা,
0: ঠিক আছে। এরপরে ওনারা যখন অ্যাসাইনমেন্ট যেখানেই সাপ্লাই করবে, সাপ্লাই করার পরে যেটাই প্রফিট হবে, যেমন 10 টাকা করে যদি কৃষকের কাছ থেকে কিনলো, কিনার পরে হয়তো 12 টাকা বা 13 টাকা বিক্রি করলো, 3 টাকা একটা প্রফিট থাকবে, সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন বাদ দিয়ে যে টাকাটা থাকবে এই প্রফিটের টাকাটা কিন্তু ওনাদের আবার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তার মানে পরোক্ষভাবে যারা থাকবে ওনাদেরও কিন্তু প্রফিট আছে।
1: মানে এই যে লাভের ভাগটা, এটা কি কৃষকের দিকে বেশি নাকি সংস্থার বেশি পাচ্ছে?
0: এটা তো সংস্থাটা তো সংস্থা যে আছে এটা কৃষকের,
1: কৃষক তো ও 10 টাকা বা 15 টাকা 2 টাকা বিক্রি করে ফেললো,
0: ওটা পেলো।

0: কিন্তু এই যে এফপিও যেটা, হ্যাঁ, ওনারা কিন্তু এই যে শেয়ার ক্যাপিটাল থেকে ওনার শেয়ার ক্যাপিটালে এটা যোগ হতে থাকবে, যেমন ওদের শেয়ার ক্যাপিটাল বাড়তে থাকবে। যেমন 10 টাকা করে কিনলো, 12 টাকা বা 13 টাকা বিক্রি করলো, খরচা 1 টাকা হলো, তাহলে 2 টাকা প্রফিট, এটা কিন্তু ওদের শেয়ার আবার ওই ক্যাপিটাল হয়ে যাবে,
1: ক্যাপিটাল হয়ে যাবে।
0: ঠিক আছে, এইভাবেই কিন্তু এফপিও গুলো কাজ করছে।
1: তাহলে এতে করে কৃষকদের দেখা যাচ্ছে যে তাদের উৎপাদিত ফসল নষ্ট হওয়ার কোন
0: সম্ভাবনা,
1: যতটুকু নিজস্ব বাজারে বিক্রি হলো বাকিটা আমি সংস্থার মাধ্যমে বহিরাজ্যে।
0: এছাড়া বিভিন্ন এফপিও গুলো যদি মনে করে যে আমরা একটা ফ্যাক্টরি করব, হ্যাঁ, এটা ভ্যালু এডিশন করব, যেমন টমেটো সিজনে প্রচুর পরিমাণে টমেটো 5 টাকা 10 টাকা কিলো বিক্রি হচ্ছে, তখন এফপিও গুলো এগুলো যদি কিনে প্রসেসিং করে ক্যাচআপ করলো বা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে মার্কেটে যদি সেল করে, হ্যাঁ, তাহলে কিন্তু এখান থেকেই কিন্তু ওদের আরো শেয়ার ক্যাপিটালটা বাড়তে থাকবে, হ্যাঁ, এটাও করতে পারে। তাহলে কৃষকরা ন্যায্য দাম পেয়ে গেল ইনস্ট্যান্ট।
1: আচ্ছা, প্রথমে বলেছিলেন ড্রাগন ফলের কথা, তো এটা কি কৃষকদের মধ্যে সেই পরিমাণ আনারস চাষ বা লেবু চাষ যেভাবে হচ্ছে সেই পরিমাণ কি ড্রাগন চাষ হচ্ছে বা তাদের মধ্যে সেই আগ্রহটা দেখা যাচ্ছে?
0: না, আমরা অ্যাকচুয়ালি আগে কিছু কিছু এলাকাতে 1-2 আমরা পরীক্ষামূলক ভাবে করেছিলাম।
1: আচ্ছা,
0: তো সেই ক্ষেত্রে সাকসেস এসছে, সফলতা এসছে। আমাদের এখানে যে জলবায়ু, এখানে কিন্তু ড্রাগন ফ্রুটটা ভালো হয়, আর এটা হলো একটা ক্যাকটাস টাইপের যেটা ড্রট টলারেন্ট, মানে যেখানে জলের পরিমাণ কম, পাহাড়ি এলাকাতে বা উঁচু এলাকাতেও এটা করা যায়,
1: জমিতে জল দাঁড়াতে পারবে না সেই ধরনের,
0: সেই জমিতে টিলা জমিতেও করা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে মাটি, এখানে ড্রাগন ফ্রুট কিন্তু খুব ভালো হচ্ছে, যখন দেখলো তখনই কিন্তু, যেমন আমাদের গত 2 বছর ধরে বিভিন্ন সাব ডিভিশনে তার জন্য আমরা করেছি এবং সাকসেসফুলও হয়েছে, প্রচুর পরিমাণে সাকসেসফুল হয়েছে, তার জন্য উৎসাহ কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। আর এছাড়া এটা মার্কেট যদি আমরা সঠিক পরিমাণে করতে পারি, তাহলে কিন্তু আমরা রাজ্যের বাইরেও আমরা এগুলো বিক্রি করতে পারবো। এছাড়া বিভিন্ন শপিং মল যেগুলো আছে আমাদের এখানে, যে বিগ বাজার আছে বা এরকম যে শপিং মলগুলো আছে, হ্যাঁ, ওইখানেও কিন্তু এগুলো বিক্রি হচ্ছে। তো সেই পরিমাণে যখন হয় তখন আমরা এফপিওর মাধ্যমে এগুলো মার্কেটাইজ করতে পারবো।
1: শোনা যাচ্ছে যে ড্রাগন ফলের অনেক দাম রয়েছে বাজারে,
0: ভালো দাম আছে, 200-250-300 টাকা, অনেকে 400 টাকা, যে যেরকম পারে এরকমই বিক্রি করছে। এখনো তো মানে এই যে এক্সপোর্ট করার মতো বা একসঙ্গে অনেক ফল আসার মতো স্টেজে এখনো আসেনি, তবে সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে।
1: এটা কি অন্যান্য ফল চাষের মতো এখানে কি একই ধরনের খরচ পড়ে নাকি কৃষক ভাইদের আরো?
0: এটা ইনিশিয়াল খরচটা একটু বেশি, কারণ এগুলো অ্যাকচুয়ালি যেটার মধ্যে ফল গাছটা উঠবে,
1: হ্যাঁ,
0: ওটা হলো একটা সিমেন্টের একটা পিলার লাগে, উপরে একটা টায়ার দিতে হয়, 2টো রড লাগে, এই ইনিশিয়াল খরচটা একটু বেশি। হ্যাঁ, তো তার জন্যই আমরা এই যে মেটেরিয়াল যে কস্ট, এটা আমরা যাতে রেগা প্রকল্প থেকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি এবং করেছিও গত 2 বছর বিভিন্ন এলাকাতে, তো সাকসেসও হয়েছে। তো অ্যাকচুয়ালি ইনিশিয়াল কস্টটা একটু বেশি, খরচটা বেশি,
1: কিন্তু কৃষক ভাইদের মধ্যে আগ্রহ থাকে,
0: আগ্রহ আছে, উৎসাহ আছে।
1: আচ্ছা আচ্ছা, তো এছাড়া আর কি কি ধরনের ফল আমাদের এখানে চাষ হওয়ার মতো সম্ভাবনা রয়েছে?
0: আমাদের এখানে
1: এখনো শুরু করেননি,
0: একটা আছে, এটা হলো আপেল কুল,
1: সবুজ আপেল যেটা নাকি,
0: না এটা হলো একটু লাল লাল টাইপের হয়, আপেল যে কালার এই কালারের কুল হয় একটা।
1: আচ্ছা,
0: তো এটার একটা সম্ভাবনা আছে। এছাড়া মার্কেট, যেমন আমাদের আপনারা জানেন শাবরুমে কিন্তু আমাদের এটা গেটওয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটও পেতে পারি, বাংলাদেশের মাধ্যমে অন্য জায়গাতেও আমরা এগুলো রপ্তানি করার একটা সম্ভাবনা রয়ে গেছে। এছাড়া ত্রিপুরাতে রেল লাইন এখন শাবরুম পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, যার ফলে ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু অনেক কম, কম খরচেই কিন্তু আমরা এখান থেকে প্রচুর পরিমাণে পণ্য বহিরাজ্যে আমরা পাঠাতে পারি। এছাড়া ফল ছাড়াও অন্যান্য উৎপাদিত জিনিস, যেমন আদা হলুদ, এগুলো বহিরাজ্যে নেওয়ার বা নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া আমাদের দক্ষিণ জেলাতে কিছু কিছু এলাকা আছে, এখানে কলার ফলনটা ভীষণ ভালো হয়,

0: কলা,
1: কলা এটা সম্ভাবনা কিন্তু যে কোনো মাটিতে কলা হচ্ছে, অনেক ট্রাইবেল ভাইয়েরা করে থাকেন বিভিন্ন এলাকাতে, প্রচুর সম্ভাবনা আছে কলার। এছাড়া আরেকটা প্রবলেম হলো কিছু কিছু এলাকাতে বানরের উপদ্রব আছে, তার জন্য পেঁপেটা করা যাচ্ছে না। পেঁপেরও কিন্তু সম্ভাবনা আছে, খুব ভালো একটা সম্ভাবনা আছে। এছাড়া আমাদের যে ত্রিপুরার জলবায়ু, এটাতে কিন্তু কলাটা একদম সাকসেসফুল
0: কলা হচ্ছে, কারণ বাজারে কিন্তু এখন বিভিন্ন ধরনের কলা পাওয়া যায়, যদিও বাজার দর অনেক বেশি,
1: অনেক বেশি, তার মানে কৃষকরা ভালো দাম পাবেন।
0: এটা কি এফপিওর মাধ্যমে বহিরাজ্যে যাচ্ছে না?
1: এখনো এটা শুরু হয়নি, কারণ আমাদের এখানে যে পরিমাণে কলা হচ্ছে, আমাদের যখন অ্যাক্সেস থাকবে তখনই কিন্তু এফপিওর মাধ্যমে যাবে।
0: ঠিক, কারণ আমাদের বাজারের চাহিদা পূরণ করার পরে তো
1: বহিরাজ্যে যাবে, কারণ আমাদের এখানে।
0: তাহলে কি আনারস কি সেই অনুযায়ী চাষ হচ্ছে? যেটা
1: আনারসের ব্যাপারটা হলো, দেখুন, এটা হলো একটা টাইমে সবগুলো আনারস একসঙ্গে ম্যাচিউর হয়ে যায়, ওই সময় কিন্তু অতটা আনারস আমাদের এখানে কনজিউম হচ্ছে না, বা আমাদের এখানে যে রেট পাচ্ছে এ থেকে অনেক বেশি রেট আমরা বহিরাজ্যে পাচ্ছি, তার জন্য কিন্তু আনারসটা মানে খুবই এক্সপোর্টের জন্য খুবই ভালো একটা। এছাড়া আছে, আমরা ছোট যখন ছিলাম তখন দেখতাম বাংলাদেশ থেকে লোক আসত কাঁঠাল নেওয়ার জন্য, কাঁঠালের সম্ভাবনা কিন্তু প্রচুর। আর এক্ষণে বিভিন্ন এলাকাতে একটা কাঁঠাল 100 টাকা থেকে 200-250 টাকা পর্যন্ত আছে, এটার কিন্তু সম্ভাবনা। এখন আগরতলা বাজারে আপনি যখনই যাবেন দেখবেন কাঁচা কাঁঠাল কেটে বিক্রি করছে কিশোর খাওয়ার জন্য,
0: এখনো হচ্ছে,
1: শুরু হয়ে গেছে সব জায়গাতে। তাহলে এটারও কিন্তু প্রচুর সম্ভাবনা, মার্কেট আছে, ভালো মার্কেট আছে, তো সেই ক্ষেত্রে যারা বাগান করছেন সেক্ষেত্রে আমরা MIDS প্রকল্পে মেনটেনেন্সের জন্য, ম্যানেজমেন্ট কস্টের জন্য কিন্তু সেকেন্ড ইয়ার মেনটেনেন্স বা থার্ড ইয়ারে যখনই পুরনো বাগান যেগুলো আছে এগুলো মেনটেনেন্স করার জন্য, জঙ্গল পরিষ্কার করার জন্য, ম্যানুরিং করার জন্য আমরা অ্যাসিস্ট্যান্সও আমরা দেই। তো সেই ক্ষেত্রে যদি
0: ফল চাষিরা, যারা ফল চাষের সঙ্গে আগে থেকে যুক্ত বা নতুন করে করছেন, তাদের জন্য মানে জমি তৈরি থেকে শুরু করে পরিচর্যা থেকে এই ধরনের কাজের জন্য,
1: এছাড়া আমাদের দপ্তর গত বছর থেকে একটা শুরু করেছে ড্রিপ ইরিগেশন। ড্রিপ ইরিগেশন মানে যাতে জলসেচের ব্যবস্থা করা যায়। যদি একজন কৃষক এক কানি লেবু বাগান থাকে, সেক্ষেত্রে যদি সে ড্রিপ ইরিগেশনের সুবিধা নেয়, সেক্ষেত্রে একদম মিনিমাম খরচ লাগছে, কারণ গভর্নমেন্ট এত বেশি পরিমাণে সাবসিডি দিচ্ছে। যেমন প্রায় 49,000 লেবু বাগানের জন্য সাবসিডি দিচ্ছে, সেক্ষেত্রে শুধু পাম্পের ক্ষেত্রেও কিন্তু 10,000 টাকা সাবসিডি দিচ্ছে, একটা পাম্প লাগে আর পাইপলাইন যেটা এটার ব্যাপারেও গভর্নমেন্ট অনুদান দিচ্ছে। একজন কৃষক এক কানে যদি লেবু বাগান থাকে, ড্রিপ ইরিগেশন যদি থাকে, সে রাউন্ড দাইয়া সারা বছর সেই লেবু বিক্রি করতে পারবে। কারণ বিশেষত কি হয়, খরা সিজনটাতে গাছগুলো একটু ঝিমিয়ে যায়, সেক্ষেত্রে যদি ওই সিজনে আমরা ড্রিপ ইরিগেশন বা জলের ব্যবস্থা যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু সারা বছর লেবু সে বিক্রি করতে পারবে। আর এখন এই যে করোনা পরিস্থিতিতে আমাদের এখানে লেবুর চাহিদা এত বেশি পরিমাণে বেড়ে গেছে,
0: অনেক বেড়ে গেছে,
1: তো সেক্ষেত্রে আমরাও উৎসাহ দিচ্ছি কৃষকরা যাতে। আরেকটা হলো আমাদের CMSPY, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা, এই স্কিমের আন্ডারে আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে এক একটা ভিলেজ কভার করছি। সেই ক্ষেত্রে উনাদেরকে 15টা করে ফলের চারা, বিভিন্ন ফলের চারা বিলি করা হচ্ছে। যেমন গত বছরও প্রত্যেক সাব ডিভিশনে এরকম টার্গেট দেওয়া আছে, টার্গেট অনুযায়ী কিন্তু ফলের চারা বিক্রি করা হচ্ছে, বিনামূল্যে দেওয়া হচ্ছে। CMSPY প্রকল্পে, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা প্রকল্পে, এটা স্টেট গভর্নমেন্টের একটা স্কিম, সেই ক্ষেত্রে বিভিন্ন ফলের চারা আমরা বিতরণ করছি বিনামূল্যে।
0: আচ্ছা আচ্ছা, তাহলে কৃষক ভাই যারা কৃষিকাজ বা ফল মানে সবজি চাষের পাশাপাশি ফল চাষের সঙ্গে জড়িত আছেন বা শুধুমাত্র বাণিজ্যিকভাবে ফল চাষ করেন, তাদের জন্য কৃষি দপ্তর থেকে অনেক রকম সুবিধা রয়েছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে বহিরাজ্যে পাঠানোর জন্য ব্যবস্থা রয়েছে, শুধু আপনাদের আরো আগ্রহের প্রয়োজন, অধিক ইচ্ছার প্রয়োজন, এবং সেটাকে

0: ত্বরান্বিত করার জন্য কৃষি দপ্তর আপনাদের পাশে
1: সব সময় আছে,
0: সেটা হলো মূল কথা। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য সুজিত বাবু। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, নমস্কার।
1: নমস্কার, নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, খেতে খামার অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ত্রিপুরায় বাণিজ্যিক ফল চাষের সফলতার সম্ভাবনা এবং ফল গাছের যত্ন, এ নিয়ে পরামর্শ দিলেন বগাফা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। এখন শুনুন দেশাত্মবোধক গান।

শ্রোতা বন্ধুরা, খেতে খামার অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধকের গান। অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। আকাশবাণী বিলুনিয়া, এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 7:05 শুনবেন পদ্মাপুরাণে মনসামঙ্গলের গান। আজকের বিষয় শিবের নিকট বিপুলার নৃত্য ও দেবগণকে আনিতে নন্দীর প্রতি শিবের আদেশ। পরিবেশনায় খোকন দেবনাথ ও তাঁর দল। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের কক্বর সংবাদ শুনবেন 7:45, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:55। মনোরঞ্জনীতে শুনবেন একই ছায়াছবির গান রাত 8:05। 8:30 অনুষ্ঠান জানা অজানা। আজকের বিষয় ইথানল মিশ্রিত পেট্রোল, এর সুবিধা এবং অসুবিধার দিক, এ নিয়ে বলবেন বিলুনিয়া উচ্চতর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষিকা নবনীতা চক্রবর্তী। সাক্ষাৎকার গ্রহণে

Μπέντζαμιν, Νοβρίτα Μουγιουντέλ. পাঁচ মেশালি অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন ধরনের বাংলা গান রাত নটায়। নটা বেজে ত্রিশ মিনিটে শুনবেন রূপক অনুষ্ঠান ধনধান্য পুষ্পে ভরা। লোকসভার প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনা হবে রাত দশটায়। দশটা বেজে ত্রিশ মিনিটে আমাদের অধিবেশনের পরিসমাপ্তি। শুনলেন অনুষ্ঠান সূচি।

অগ্নি প্রতিরোধক বিভিন্ন নির্দেশিকা, আপনার বাড়ির দোকানের বৈদ্যুতিক তারের অবস্থা নিয়মিত পরীক্ষা করান এবং শর্ট সার্কিট বন্ধ করুন। গ্যাস ভর্তি সিলিন্ডার দাঁড় করিয়ে রাখবেন। শুয়ে রাখা সিলিন্ডার থেকে তরল গ্যাস চুইয়ে পড়লে বাতাসের সংযোগে প্রসার লাভ করে এবং আগুনের সাথে বিস্ফোরণ ঘটে। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে যাওয়া যাচ্ছে সন্দেহ হলে দেশলাই ধরাবেন না এবং বৈদ্যুতিক সুইচ টিপবেন না। জানালা দরজা খুলে দিয়ে গ্যাস মেরামতকারীকে ডাকুন। রান্না হয়ে গেলে আগুন নিভিয়ে ফেলুন, চুল্লি এবং গ্যাস সিলিন্ডারের সুইচ বন্ধ করুন।

0: আকাশবাণী বিরুনিয়া। এখন পদ্মপুরাণ অনুষ্ঠান, এতে শুনুন মনসামঙ্গলের গান। বিষয় শিবের নিকট বিপুলার নৃত্য ও দেবগণকে আনিতে নন্দীর প্রতি শিবের আদেশ। পরিবেশনায় খোকন দেবনাথ ও তাঁর দল।
1: এসএস টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রেনেড এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এসএস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডিউ সার্ভিসের বিপরীতে এসএস টাইলসের শোরুমে।
2: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
3: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
4: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রেজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রেজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামী দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি, যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানিত এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে, কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

শুনলেন পদ্মাপুরণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, শুনলেন পদ্মাপুরণে 48তম পর্ব, বিষয় ছিল শিবের নিকট বিপুলার নিত্য ও দেবগণকে আনিতে মন্দির প্রাপ্তি সবাই আদেশ, দুঃখিত মন্দির প্রাপ্তি শিবের আদেশ। পরিবেশন করলেন খোকন দেবনাথ এবং সহশিল্পী বৃন্দ। পরবর্তী অনুষ্ঠান শুনবেন আগামীকাল সকাল 8:30 শুনবেন পদ্মাপুরণের 49তম পর্ব। আকাশবাণী মিলনিয়া।

আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: সুবিধে, এটাকে রিনিউয়েবল ফুয়েল কেন বলা হচ্ছে?
1: কেন কি আমি প্রথমে বলেছি যে ইথানলটা তৈরি হচ্ছে এগ্রিকালচারাল ক্রপস থেকে, ধান গম ভুট্টা এই ধরনের ক্রপস গুলো থেকে ইথানলটা তৈরি হচ্ছে। তো রিনিউয়েবল বলা হচ্ছে কেন কি যে জিনিসটা একবার ফুরিয়ে গেলে আবার আমরা
0: তৈরি করা যায়
1: সেটাই হচ্ছে রিনিউয়েবল প্রোডাক্ট বা নবীকরণ যোগ্য যেটাকে বলা হয়, এই ধরনের
0: পুনর্নবীকরণ
1: যোগ্য, আবার সেটাকে ফিরিয়ে আনা যায়। তো এগ্রিকালচারাল ক্রপস, তো আমাদের ভারতবর্ষে তো অনেক কৃষক রয়েছে, দিন রাত পরিশ্রম করে তারা আমাদের জন্য খাদ্য শস্য উৎপাদন করছে। তো তারা যদি এই ধরনের ফসলগুলোর কমতিও পড়ে, তারা পুনরায় সেগুলোকে উৎপাদন করতে পারবে, আর পুনরায় উৎপাদন করলে ইথানল তৈরি করা তেমন বেশি কষ্টসাধ্য হবে না। তাই ইথানলকেই চুজ করা হয়েছে এবং রিনিউয়েবল প্রোডাক্ট হিসেবে ধরা হয়েছে।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় ইথানল ব্লেন্ডেড পেট্রোল, অর্থাৎ পেট্রোলের সাথে ইথানল মেশানোর সুবিধে এবং অসুবিধে, এবার আসবো সেই প্রসঙ্গে। সুবিধেগুলি কি কি?
1: আচ্ছা, সুবিধাতে যাওয়ার আগে আমি ইথানল সম্পর্কে আরেকটু তথ্য দিতে চাই শ্রোতা বন্ধুদের। ইথানল, আমি বলেছি যে ইথানল হচ্ছে জৈব অ্যালকোহল, সেটার রাসায়নিক নাম হচ্ছে, মানে কেমিক্যাল নেম সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল।
0: আচ্ছা,
1: আর সেটার কেমিক্যাল সাইন রয়েছে, মানে রাসায়নিক সংকেত রয়েছে, যেটা হচ্ছে C2H5OH,
0: C2H5OH,
1: যেটা আমাদের অ্যালকোহলিক গ্রুপকে ডিনোট করে। তো সেটাই অ্যালকোহল, ইথানল একটি জৈব অ্যালকোহল। এখন ইথানলকেই চুজ করা হলো পেট্রোলের সাথে মিক্স করার জন্য। তো কেন চুজ করা হলো, অর্থাৎ নিশ্চয়ই এটার কোনো সুবিধা রয়েছে? অবশ্যই রয়েছে। সুবিধার পাশাপাশি প্রত্যেকটা জিনিসের তো অসুবিধাও থাকে, তার সম্পর্কেও আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো কি ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল ব্যবহারের সুবিধাগুলো কি কি। ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল মূলত আমাদের বায়ু দূষণকে কমায়। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বায়ু দূষণ হচ্ছে
0: এবং যানবাহনের পরিমাণও বেড়ে গেছে,
1: অনেকটা বেড়ে গেছে। জনসংখ্যাও যেমন বাড়ছে, যানবাহনের পরিমাণও কিন্তু বাড়ছে। কারোর ঘরে যানবাহন নেই এরকম খুব কম, তাই না? তো সেটা মানে ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল যদি ইউজ করা হয় যানবাহনগুলোতে, তাহলে বায়ু দূষণ অনেকটা পরিমাণে কমে। তাছাড়া কি আছে, কার্বন মনোক্সাইডের মতো যে ক্ষতিকারক গ্যাসগুলো বা গ্রিন হাউস গ্যাসগুলো, যেটা খুব বার্নিং ইস্যু এখন, গ্রিন হাউস গ্যাসের মতো যে ক্ষতিকারক গ্যাসগুলো, সেগুলো নির্গমন হ্রাস করে এই ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল। তাছাড়া আমি আগেও বলেছি এটি রিনিউয়েবল প্রোডাক্ট, এটি ইকো ফ্রেন্ডলি, তাই অবশ্যই এটাকে চুজ করা হয়েছে। এছাড়া বিদেশ থেকে তেল আমদানির উপর নির্ভরতা অনেকটা কমায়। ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল ব্যবহার করলে বিদেশ থেকে যে প্রচুর পরিমাণে তেল আমদানি করতে হচ্ছে, জ্বালানি আমদানি করতে হচ্ছে, সেটা অনেকটা কমায়। এছাড়া কৃষকদেরও অনেকটাই উপকার হয়, কারণ কৃষকরা অধিক মাত্রায় ফসল ফলাতে পারছে, কৃষকদের জন্য একটা নতুন বাজার সৃষ্টি হচ্ছে,
0: উপার্জনের একটা
1: আয় বা পথ সৃষ্টি হচ্ছে কৃষকদের জন্য। তাছাড়া কি বৈদেশিক মুদ্রা, মানে দেশের যে বৈদেশিক মুদ্রা আছে, সেটার কিন্তু সাশ্রয় হচ্ছে। কেন কি আমাদের বিদেশ থেকে তেল আমদানির পরিমাণ কম হচ্ছে, তো বিদেশ থেকে যত বেশি তেল আমদানি আমাদের কম করতে হবে, দেশের বৈদেশিক মুদ্রাও কিন্তু তত বেশি সাশ্রয় হবে, সেটি আমাদের অর্থনীতিতে ব্যাপক সাড়া দেবে। তাছাড়া এই যে ইথানলের দহন কিন্তু ভীষণ ইফেক্টিভ, মানে খুব কার্যকর। ইথানলের মতো যে জ্বালানিগুলো আছে, ফুয়েলগুলো আছে, তার দহন খুব, মানে কম্বাশন ভীষণ কার্যকর হয়, কারণ এটির কম্বাশনের ফলে, মানে দহনের ফলে কার্বন জাতীয় কণা খুব কম নিঃসরণ ঘটে, মানে খুব ইজিলি এটি দহন হয়ে যায় বা কম্বাশন হয়, যার ফলে কার্বন জাতীয় বা কার্বন পার্টিকেল খুব কম পরিমাণে নিঃসরণ হয়, যা আমাদের পরিবেশের পক্ষে গুরুত্বপূর্ণ একটি দিক, পরিবেশকে অনেক বেশি উপকার করে। যত বেশি কার্বন পার্টিকেল থাকবে পরিবেশের, কিন্তু বায়ু দূষণ তত বেশি বাড়বে। তাই ইথানল যেহেতু কার্বন পার্টিকেল নিঃসরণটাকে কমিয়ে দিচ্ছে, তাই আমাদের পরিবেশকেও, মানে পরিবেশের পক্ষেও সেটি স্বাস্থ্যকর। তাছাড়া গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করছে, কেন কি কৃষকরা প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করছে, কৃষকদের নতুন বাজার দর সৃষ্টি হচ্ছে, গ্রামীণ অর্থনীতির উপরে অনেকটা সাশ্রয় হচ্ছে, অর্থনীতিতে সহায়তা করছে এই ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল প্রোগ্রামের কারণে। গ্রামীণ অর্থনীতি অনেকটা সহজলভ্য হচ্ছে। তাছাড়া বায়োফুয়েল যে শিল্প বা সংস্থা রয়েছে, বায়োফুয়েল যেখানে ধরো এই ধরনের ইথানল ব্ল্যান্ডেড পেট্রোলের নিয়ে কাজকর্ম করা বা টেস্টিং করা, এগুলো করা হয় বায়োফুয়েল

0: যে ইন্ডাস্ট্রি, সেগুলোতে কিন্তু কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। কারণ ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল প্রোগ্রামের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারত সরকার প্রতিষ্ঠা করার কারণে এই যে বায়োফুয়েল ইন্ডাস্ট্রি তাতে কিন্তু কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, এটি আমাদের বেকারত্ব অনেকটা হলেও কিন্তু হ্রাস করছে, কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া জীবাশ্ম জ্বালানি যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহার কিন্তু হ্রাস হচ্ছে, কারণ ইথানল হচ্ছে একটি রিনিউয়েবল প্রোডাক্ট, তাহলে আমার জীবাশ্ম জ্বালানোর উপর নির্ভর করে বা ডিপেন্ড করে থাকতে হবে না। এই ধরনের রিনিউয়েবল প্রোডাক্ট গুলোকে যদি আমি আনতে পারি তাহলে আমাদের পরিবেশের পক্ষেও সাশ্রয় হচ্ছে, পরিবেশ ইকো ফ্রেন্ডলি এগুলো, তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অনেকটাই কমে যাচ্ছে। কারণ জীবাশ্ম জ্বালানি কিন্তু একবার শেষ হয়ে গেলে সেটাকে আমরা আর ফিরে পাওয়া যায় না, হ্যাঁ, এগুলো নন রিনিউয়েবল। তাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার এই ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল প্রোগ্রামের কারণে অনেকটাই কিন্তু হ্রাস হচ্ছে। এই দিকগুলো আমরা দেখলাম যে কিভাবে ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল আমাদের কাজকর্মে যানবাহনের ক্ষেত্রে সুযোগ দিচ্ছে, সুবিধা করে দিচ্ছে মানুষের।
1: আচ্ছা, হ্যাঁ, আমরা জানলাম আজকে যে ইথানলের ব্যবহারের সুবিধেগুলি কি কি, পেট্রোলের সাথে ইথানল মেশানোর ফলে মেইনলি যেটা আপনি বললেন যে যেটা বায়ু দূষণ অনেকটাই কম হয় ইথানলের ফলে, এছাড়া আমাদের দেশের অর্থনীতিতেও অনেকটা প্রভাব ফেলছে,
0: অনেকটা,
1: হ্যাঁ, মেইন যেগুলি কারণ, সুবিধা,
0: কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে, বেকারত্ব অনেকটা কমছে,
1: মানে আমাদের অর্থনীতিতে অনেকটাই প্রভাব ফেলছে এই যে পেট্রোলের সাথে ইথানলের
0: ব্লেন্ডিং করা।
1: আচ্ছা, এবার জানবো এর সবকিছুর পেছনে তো ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে, এবার জানবো অসুবিধে কি কি।
0: আচ্ছা, সবকিছুর পেছনে ভালো দিকের সাথে সাথে খারাপ থাকে, তো যে জিনিসটার সুবিধা আছে কিছু হলেও তার অসুবিধা থাকতেও পারে, তো সেই নিয়ে একটু আলোচনা করব। যতটুকু আমার জানা যে ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল বা বেশি পরিমাণে ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল ইউজ করার ফলে বর্তমানে যানবাহনগুলোতে মাইলেজ কিন্তু কিছুটা কমতে পারে।
1: আচ্ছা,
0: যে যারা বাইক স্কুটি এগুলো চালাচ্ছে, যানবাহন ক্যারি করছে, তাদের যদি মাইলেজ কম থাকে তাহলে তো এ ধরনের মানে ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল ইউজ করে ওদের লাভজনক নাও মনে হতে পারে। সেটা মানে হতে পারে, সবকিছুই মানে মাইলেজ কম হতে পারে, মানে মাইলেজ কমে যাবে সেরকম গ্যারান্টি কিন্তু কেউ দিচ্ছে না,
1: সেটা নিয়ে এখনো পরীক্ষা চলছে।
0: কারণ আধুনিক যুগে কোনোটাই ইম্পসিবল নয়, হ্যাঁ, আধুনিকতার ছোঁয়াতে সবকিছুই পসিবল,
1: বিজ্ঞান দিনকে দিন উন্নত হচ্ছে,
0: অনেক উন্নত হচ্ছে, বিজ্ঞান দিনের পর দিন কাজ করছে, অনেক উন্নত হচ্ছে, অগ্রগতির দিক দেখাচ্ছে আমাদের। তাই এটাই মানে ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল ব্যবহারের ফলে অনেক থেকে যে রিভিউ আসে যে যানবাহনের মাইলেজ কিছুটা কমতে পারে। তাছাড়া পুরনো যে সমস্ত যানবাহনগুলো সেগুলো উচ্চ মাত্রার ইথানলের জন্য কিন্তু উপযুক্ত নাও হতে পারে। মানে ধরুন কেউ গাড়ি কিনলো, বা গাড়ি না, স্কুটি বা বাইক এই ধরনের যানবাহন কেউ কিনলো, অনেক বছর আগে কিনলো,
1: পুরোনো মডেলের সেকেন্ড হ্যান্ড কোনো,
0: হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড কিছু বা পুরোনো মডেলের, এখন তো নতুন নতুন অনেক ধরনের যানবাহন আসছে, হ্যাঁ, মার্কেটে, তো পুরোনো যে সমস্ত যানবাহনগুলো আছে সেখানে উচ্চ মাত্রার এই ধরনের ইথানল কিন্তু ক্যারি করতে উপযুক্ত নাও হতে পারে। এই ধরনের ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল পুরোনো গাড়িগুলোর জন্য
1: কার্যকরী
0: নয়। তাছাড়া আরেকটি দিক দেখা যায় যে ইথানল এয়ার থেকে মানে বায়ু থেকে অনেকটা পরিমাণে ময়েশ্চার অ্যাবজর্ব করে নেয়।
1: আচ্ছা,
0: তো ইথানল যদি এরকম ভাবে ময়েশ্চার অ্যাবজর্ব করতে থাকে, এই যে ইবিপি বা ইথানল ব্ল্যান্ডেড প্রোগ্রাম বা মানে ইথানল ব্ল্যান্ডেড যে পেট্রোল, সেটা যে এই ধরনের যানবাহনগুলোতে অ্যাপ্লাই করা হবে সেটি মূলত মেটাল বডি হয়। এখনকার যানবাহনগুলো ম্যাক্সিমাম কি হয়, মেটাল বডি হয়, তো মেটাল বডি হওয়ার কারণে সেগুলোতে ময়েশ্চার অ্যাবজর্ব করার কারণে কোরোশন হতে পারে, মানে ক্ষয় হতে পারে, মেটাল বডির ক্ষয় হতে পারে,
1: যানবাহনের
0: মেটাল বডির গুলির ক্ষয় হতে পারে, কারণ কি এটি বায়ু থেকে অনেক বেশি ময়েশ্চারকে অ্যাবজর্ব করে নেয়। তাছাড়া সব এলাকায় কিন্তু ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল সহজলভ্য নাও হতে পারে, যে কোনো গ্রামীণ এলাকাতে চট করে চাইলেই ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল পেয়ে যাব সেটা নাও হতে পারে।
1: মানে এমনিতে যে পেট্রোল তার তুলনায় এটার দাম একটু বেশি হতে পারে,
0: হ্যাঁ হতে পারে, সেটা হতে পারে, কি বেসিসে সেটার দাম রাখা হয় সেটা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। তাও মানে আমি বলতে চাইছি কি ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল সব জায়গাতে কিন্তু আমি যে পেয়ে যাবো সহজলভ্য নয়।

0: সেটা নাও হতে পারে। তাছাড়া ইথানলকে প্রিজার্ভ করে রাখা বা ইথানলকে ক্যারি করা সেই বিষয়ে আমাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। লাস্ট আমি বলবো যে মানে আমাদের যে প্রযুক্তি, বর্তমানে বিজ্ঞান অনেকটা উন্নত, প্রযুক্তিবিদ্যা অনেকটা উন্নত, উচ্চ মাত্রার ইথানল ব্যবহারের জন্য কিছু কিছু গাড়িতে প্রযুক্তিগত পরিবর্তন দরকার হতে পারে। তার মানে কিছু, আমি আগেই বলেছি যে পুরনো মডেলের গাড়িগুলোতে ইথানল ব্র্যান্ডেড পেট্রোল ব্যবহার করা একটু অসুবিধা হচ্ছে, তাই বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তন এনে মানে আধুনিকতার ছোঁয়া বা বিজ্ঞানকে কাজে লাগিয়ে এই ধরনের ইথানল ব্র্যান্ডেড পেট্রোল ব্যবহারের জন্য গাড়িগুলোকে নতুন ভাবে একটু মডিফাই করতে হবে। এতটুকুই আমরা একটু অসুবিধা দেখতে পাচ্ছি, সুবিধা অসুবিধা, সুবিধা যেমন আছে অসুবিধাও তেমন আছে। সবশেষে আমি বলবো যে এক কথায় ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল ইকো ফ্রেন্ডলি এবং রিনিউয়েবল একটি ফুয়েল, তো এটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাচ্ছে, বায়ু দূষণকে অনেকটা রোধ করছে, তারপরে গ্রিন হাউস গ্যাসের মতো যে মানে বার্নিং ইস্যুস এগুলো মানে গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ অনেকটা কমিয়ে দিচ্ছে, বাতাসে গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ অনেকটা কমাচ্ছে এবং কৃষকদের নতুন বাজার দর সৃষ্টি করছে, নতুন ভাবে ফসল উৎপাদনের জন্য ওদেরকে আরো তাগিদ সৃষ্টি করছে, যার ফলে অর্থনীতিতে, দেশের অর্থনীতিতে কিন্তু ব্যাপক সাড়া জাগাচ্ছে। এর কিছু সীমাবদ্ধতা থাকলেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেগুলো ধীরে ধীরে সমাধান করা হচ্ছে, তাই ভারত সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়, যেটি সীমাবদ্ধতা থাকলেও নতুন বিজ্ঞান, নতুন আধুনিকতা সবকিছুই সম্ভব, নতুন আধুনিকতার ছোঁয়ায় সবকিছু অসুবিধাগুলোকে সমাধান করা হচ্ছে।
1: হ্যাঁ, জানলাম আজকে আলোচনার থেকে, আলোচনা থেকে এটা উঠে এলো যে ইথানল এবং পেট্রোল দুটো যদি একটা নির্দিষ্ট পরিমাণে মেশানো হয় তাহলে অসুবিধার থেকে সুবিধাগুলি বেশি, আর অসুবিধাগুলি দূর হবে যদি বিজ্ঞান আরো উন্নত হবে, আমরা আশা করি সেটাই। যদি বিজ্ঞান যদি সাথে থাকে এবং প্রযুক্তিগত কিছু পরিবর্তন যদি আসে তাহলে এই ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল ব্যবহারের যে অসুবিধেগুলি সেটাও অদূর ভবিষ্যতে দূর হবে,
0: দূর হবে।
1: ধন্যবাদ আজকের অতিথিকে। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল, এর সুবিধে এবং অসুবিধের দিক। এ নিয়ে আলোচনা করলেন বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা শ্রীমতী নবনীতা চক্রবর্তীকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ জানা অজানা অনুষ্ঠানটি শুনলেন। নমস্কার।
2: শুনলেন অনুষ্ঠান জানা অজানা। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন নবনীতা মজুমদার। আকাশবাণী বিরোডিয়া।

আকাশবাণী মিলনীয় এখন শুনবেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, পরিবেশনায় শিখা বসু।

শুনছেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অতুল প্রসাদের গানের পর এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন।

এতক্ষণ পরিবেশিত হল পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন রূপক অনুষ্ঠান ধন ধন্য পুষ্প ভরা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হচ্ছে।

এখন শুনবেন রূপকানুষ্ঠান ধনধান্য পুষ্পভরা। আমার দেশের মাটি ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়েরই দুধের বাটি, এই মায়েরই প্রসাদ পেতে, মন্দিরের এটো খেতে, তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি, এই দেশেরই ধুলায় পড়ি, মানিক যায়রে গড়াগড়ি, বিশ্বে সবার ঘুম ভাঙালো, এই দেশেরই জীবন কাঠি, এই মাটি এই কাদা মেখে, এই দেশেরই আচার দেখে, সভ্য হল নিখিল ভুবন দিব্য পরিপাটি।

স্বপ্নে দেখেছি ভারত জননী, তুই যেন রাজ রাজেশ্বরী, নবীন ভারত স্তব গান উঠে ভুবন ভরি, শস্যে ফসলে ডেকেছে মাবান, মাঠেও খামারে ধরে না কো ধান, মুখ ভরা হাসি হাসি ভরা প্রাণ, নদী ভরা যেন পণ্যতরি, পড়ুয়ারা পড়ে বকুলে ছায়ে, সুস্থ সবলা দুলে গায়ে, মেয়েরা ফিরেছে মুক্ত বায়ে, কল ভাষের দিকে মুখর করি, ভুলিয়া ঈর্ষা ভোগ আসক্তি, ধরায় ক্লান্ত অসুর শক্তি, এসেছে শিখিতে প্রেম ও ভক্তি, নব ভারতের চরণ ধরি, তব প্রেমে তব শুভ ইঙ্গিতে, অভাব যেন মানাই পৃথিবীতে, স্বর্গ নামিয়া এসেছে মাটিতে, শুধু আনন্দ পড়িতেছে ঝড়ি।

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানিনে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়নে রেখে মুদব নয়ন শেষে।

ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।

কখনো আকাশ যেখানে অনেক হাসি খুশি ভরা তারা, কখনো সাগর যেখানে স্রোতের তরঙ্গ দিশাহারা, কখনো পাহাড় যেখানে পাথর চিরদিন জেগে থাকে, কখনো বা মাঠ যেখানে ফসল সবুজের ঢেউ আঁকে, কখনো বা পাখি শব্দ ছড়ায় গাছের পাতায় ডালে, যেসব শব্দ অনেক শুনেছে কোনো এক দূর কালে। সব কিছু নিয়ে আমার দেশ একটি সোনার ছবি, যে দেশের কথা কবিতা ও গানে লিখেছে অনেক কবি। এদেশকে আমি রাত্রি ও দিন চিরকাল ভালোবাসি, সব মানুষের ইচ্ছার কাছে খুব যেন কাছে আসি। এদেশকে নিয়ে আমার গর্ব প্রত্যহ চিরদিন, দেশের জন্য সব কিছু দিয়ে বাঁচব রাত্রি দিন।

এই যে নদী, নদীর জোয়ার, নৌকো সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি কুড়িয়ে নয় কেনা, কাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ। নানা কাজে মানুষগুলো আছে নানান বেশ, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন, এই যে ছবি এমনি আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ, বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই।

শুনলেন চপকানুষ্ঠান ধনধন্য পুষ্প ভরা আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা এখন শুনবেন চলতি সংসদীয় বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ধারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে।

এতক্ষণ রেলের শোনা হলো দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত চলতি সংসদীয় বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন বিবাপুরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় প্রমিতা মল্লিক।

এতক্ষণ পরিবেশিত হল বিবাপরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। পরিবেশন করলেন প্রমিতা মল্লিক, আকাশবাণী পিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 25শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 11ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05 শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠান শুনবেন উপনিষদ থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান সকাল 6:10। নিবেদনে রতন অধিকারী। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবটকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হাই অগ্নিকরাং শুনবেন সকাল 6:25। 6:55 শুনবেন অনুষ্ঠান পরিচিতি, 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে তথ্য সম্মিলিত অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ শুনবেন সকাল 7:25, বেলা 1:30 এবং সন্ধ্যে 7:35। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45, শিল্পী পূর্বাদাম। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন সকাল 8টায়। 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান।

সকাল 8:30 শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, শুনবেন পদ্মাপুরাণের 49তম পর্ব, বিষয় চন্দ্রিকত্রিক নর্তকী কি দন পাইলে তুষ্ট, জিজ্ঞাসা এবং বিপুলার দুঃখ বৃত্তান্ত বর্ণনা। পরিবেশনায় সুপ্রিয়া দেবনাথ এবং সহশিল্পী বৃন্দ।

নটা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ পুনরায় শুনবেন সকাল ১০টায়, বেলা ১১টায় এবং বিকেল ৩টায়। গানে গানে শুনবেন

সকাল 9:05 10:05 শুনবেন দা সত্যবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে, ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 10:30 আকাশবাণী উজ্জয়ন্তের কাকবরক অনুষ্ঠান শুনবেন বেলা 11:05 এবং বেলা 1:40। দুপুর 2 শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ। শ্রমজীবী মানুষের মাঝে শুনবেন 2:15। অনুষ্ঠানে সাক্ষাৎ দান করবেন সারাসীমা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ঋষিকেশ ভৌমিক। দুটো 30 মিনিট শুনবেন আমিনারী। আমিনারী অনুষ্ঠানে প্রথম শুনবেন আমার কথা। আমার কথা রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা প্রতিবাদে। পরে শুনবেন এ পক্ষের দম্পতি। দম্পতি হলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ রায় বর্মন এবং শ্রীমতী চন্দনলেখা রায় বর্মন। বিবিধ ভারতীয় রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনবেন বিকেল 3:05। বিকেল 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী শুনবেন বিকেল 5:10 শুনবেন একই শিল্পীর কণ্ঠে। লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল 5:45। সন্ধ্যে 6:00 ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন চোখের যত্ন নিয়ে কিছু কথা, পরে শুনবেন ককবরক গান শিল্পী রবালক্ষ্মী দেববর্মা। কিষাণবাণী সন্ধ্যে 6:30 অনুষ্ঠানে শুনবেন জৈব কীটনাশক ও তার সঠিক ব্যবহার, এ নিয়ে বলবেন ডক্টর নীরেন মজুমদার। 7:05 শুনবেন পদ্মাবরণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান শুনবেন পদ্মাবরণের 50তম পর্ব, বিষয় বিপুলার দ্বিতীয়বার নৃত্য, নর্তকীর পতিকে জিআইতে পদ্মার প্রতি শিবের আদেশ। পরিবেশনায় সুপ্রিয়া দেবনাথ এবং সহশিল্পী বৃন্দ। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন লাইফ ও নিন মনের মতো গান। যুববাণী শুনবেন রাত 9:00। 9:30 শুনবেন সরগম অনুষ্ঠানে ইমন রাগে শরদ বজায় শোনাবেন ওস্তাদ আমজাদ আলী খাঁ। রাত 10:00 শুনবেন চলতি সংসদীয় বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব ধারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে। অনুষ্ঠানটি যদি প্রচারিত না হয় তাহলে শুনবেন হারানো দিনের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুনলেন অনুষ্ঠান সূত্রী আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, শেষ হল আমাদের অধিবেশন। আগামীকাল সকাল 6:00 পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। আমাদের স্টুডিও দেখার সময় রাত 10:32 হয়ে 45 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।